চাঁদের সৃষ্টি ঠিক কিভাবে হয়েছিল এর পেছনে কিন্তু একটা বড় ইতিহাস জড়িয়ে আছে। অ্যাকচুয়ালি পৃথিবীতে ধাক্কা মেরেছিল একটি পাথর, মানে অ্যাকচুয়ালি যে কথা এখন বিজ্ঞানীরা বলে থাকেন বিভিন্ন গবেষণার পরে, যে আজ থেকে 4.5 বিলিয়ন ইয়ার্স এগো, অর্থাৎ 450 কোটি বছর আগে পৃথিবীর সঙ্গে একটি পাথরের ধাক্কা লাগে। তবে যে সে পাথর নয়, সেই পাথরের আকৃতি ছিল মঙ্গল গ্রহের সমান, ভাবুন। এবং সেই ধাক্কার ফলে পৃথিবীর একটা অংশ বাইরে বেরিয়ে যায়, পৃথিবী দুটুকরো হয়ে যায়। এই যে ছোট্ট পোর্শনটা বাইরে বেরিয়ে যায়, সেই পোর্শনটি হলো চাঁদ, যেটা কিনা এখন পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তো রেডিও বাংলারে .com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে চাঁদের গপ্প আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

কিংবা সমুদ্রে জোয়ার ভাটা তো দেখেছেনই, এবং সেটা যে চাঁদের আকর্ষণে হয় এটা তো আমরা প্রত্যেকেই জানি। কিন্তু শুধুই কি তাই? না মশাই, এর বাইরে কিন্তু আরও একটা জিনিস হয় চাঁদের আকর্ষণে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীতে জোয়ার ভাটা তো তৈরি হয় চাঁদের আকর্ষণে, সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কিন্তু ঘটে যেটাও চাঁদের আকর্ষণে হয়, যদিও সেটা আমরা খুব একটা ফিল করতে পারি না। সেটা হলো টাইড অফ রকস, অর্থাৎ পৃথিবীর বুকে যে সমস্ত বড় বড় প্রস্তরখণ্ড কিংবা পাহাড় আছে তাদের মধ্যেও একটা ঢেউ লক্ষ্য করা যায়, যদিও সেটা অনুভব করা যায় খুব কম, কিন্তু সেটাও কিন্তু এই চাঁদের আকর্ষণেই হয়। তাহলেই ভাবুন যে চাঁদ কতভাবে আমাদের পৃথিবীকে ইনফ্লুয়েন্স করে চলেছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আমি যদি বলি যে ভূমিকম্প একমাত্র পৃথিবীতে হয় না, চাঁদেও হয়, তাহলে মানবেন কি? আগে হ্যাঁ, এটা কিন্তু সত্যি হয়। তো রেডিও বাংলা নিয়ে দর্শকে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীর মতো চাঁদেও কিন্তু ভূমিকম্প হয়, তবে এক্ষেত্রে ভূমিকম্পের কারণটা হলো পৃথিবীর আকর্ষণ। আগে হ্যাঁ, পৃথিবীর মাধ্যাকর্ষণের জন্য, পৃথিবীর অভিকর্ষজ টানের জন্য চাঁদে ভূমিকম্প তৈরি হয়, এবং সেই ভূমিকম্প কিন্তু পৃথিবীর মতো এই কয়েক সেকেন্ড থাকে না, মোটামুটি 30 মিনিট ধরে সেই ভূমিকম্প জারি থাকে। তবে সেই ভূমিকম্প হয় অত্যন্ত মৃদু, অত্যন্ত মাইল্ড, কাজেই সেই ভূমিকম্পে চাঁদের খুব একটা ক্ষয়ক্ষতি হয় না। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আপনার সঙ্গে গপ্পটা জুড়ে দিয়েছি চাঁদের গপ্প নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে হারানো সুর উইথ মি গৌরব।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমরা মনে করি যে পৃথিবীতে একমাত্র জল আছে, সেই জন্য পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বর্তমান। সেটা খুব একটা ভুলও নয়, কিন্তু যদি আপনাকে বলি যে চাঁদেও জল আছে তাহলে মানবেন কি? মানবেন না। কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোপুরি সত্যি। কিছুদিন আগেই নাসা থেকে একটা বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে চাঁদের ছবি পাঠানো হয় এবং সেখানে দেখা যায় যে চাঁদের কিছু অংশ অত্যন্ত ডার্ক। পরবর্তীকালে রিসার্চ করে দেখা যায় যে ওই ডার্ক অঞ্চলে অ্যাকচুয়ালি চাঁদের জল বর্তমান, তবে সেই জল কিন্তু তরল অবস্থায় নেই। চাঁদের জল আছে আইদার বরফের আকৃতিতে অথবা ভূগর্ভে আন্ডারগ্রাউন্ড ওয়াটার। কাজেই চাঁদেও কিন্তু জলের অস্তিত্ব বর্তমান, বুঝলেন? তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে চাঁদের গপ্প নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই বিষয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমার।

যদি বলি যে চাঁদেরও একটা গন্ধ আছে, মানবেন কি? মানবেন না, কিন্তু এক্ষেত্রেও কিন্তু গল্পটা পুরোপুরি সত্যি। অ্যাকচুয়ালি চাঁদের একটা ইউনিক স্মেল আছে। ব্যাপারটা হচ্ছে যে অ্যাপোলো 11 যখন অ্যাস্ট্রোনটস পাঠিয়েছিল চাঁদের বুকে, তখন তারা লক্ষ্য করেছিলেন যে চাঁদে যেহেতু বায়ুমণ্ডল নেই, সেই জন্য চাঁদের পৃষ্ঠে একটা অদ্ভুত গন্ধ আছে এবং সেই গন্ধ ইউনিক। পৃথিবী তো বটেই, অন্য কোনো গ্রহ কিংবা উপগ্রহের সঙ্গে সেই গন্ধের কোনো মিল নেই। কাজেই চাঁদের গায়েও গন্ধ আছে, কি বুঝলেন? তো রেডিও বাংলারে .com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডাটা জারি আছে, জারি ছিল চাঁদের গপ্প নিয়ে। চাঁদকে নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প আছে যেগুলো কিনা এক কথায় অনবদ্য। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু গল্প আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টা

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

সাগরিকা ছায়াছবির স্বপ্নে দেখা রাজকন্যার কথা ভাবতে ভাবতে পিয়ানো টেবিল থেকে যেন উঠে এলাম আড্ডা জাংশনের স্টুডিওতে। মাইক অন, আমি শুভায়ন, গানে গানে সারাক্ষণ শুধু গান নয় আড্ডাও হবে, তাই তো এটা আড্ডা জাংশন রেডিও বাগানের .com-এ। আজকের আসর আড্ডার আসর শুরু করব একটা অদ্ভুত সুন্দর প্রশ্ন দিয়ে। স্বপ্নের কি কোনো রং হয়? কি বললেন? হয় না, মানে স্বপ্নের কোনো রং নেই, তাই তো? আচ্ছা, আপনার কথাই আপাতত মেনে নিলাম, কিন্তু একটু ভেবে দেখুন তো, ভোরবেলার রং অর্থাৎ ভোরবেলার স্বপ্নের যে রং, একটু কি সোনালি নয়? প্রথম প্রেমের স্বপ্ন কি একটু গোলাপি নয়? সাফল্যের স্বপ্ন কি একটুও সোনালি নয়? আর হারানো দিনের স্মৃতি, সেগুলো কি একটু সেপিয়ে রং মেখে থাকে না? মজার বিষয় হলো, একসময় অনেক গবেষক মনে করতেন মানুষ নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই শুধু স্বপ্ন দেখেন, পরে দেখা গেল অধিকাংশ মানুষই রঙিন স্বপ্ন দেখেন। আরও মজার বিষয়, যারা ছোটোবেলায় সাদা কালো টেলিভিশন বেশি দেখেছেন তাদের অনেকেরই স্বপ্নেও নাকি সাদা কালোর ছোঁয়া বেশি। মানে কি দাঁড়ালো? পৃথিবীতে আমরা যা দেখি সেই পৃথিবী থেকেই অনেক সময় আমাদের স্বপ্নের রং ঠিক হয়ে যায়। আর গান, গান তো সেই স্বপ্নকে আলোকিত করে, আলো জ্বালিয়ে দেয়। আজকের এই দুটি ঘন্টায় আমরা হাঁটব স্বপ্নের নানা রঙে, নীল স্বপ্ন, রূপালি স্বপ্ন, সোনালি স্বপ্ন, লাল প্রেমের স্বপ্ন, সবুজ আশার স্বপ্ন, আর হারানো দিনের গানের সেই চিরন্তন রঙিন ভুবন। চলুন তবে শুরু করি আমাদের পথ চলা। স্বপ্নের দরজায় প্রথম কড়া

0: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

স্বপ্নের প্রথম রং যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো নীল। আকাশের মতো নীল, সমুদ্রের মতো নীল, অসীমের মতো নীল। মানুষ যখন প্রথম আকাশের দিকে তাকিয়েছিল হয়তো তখনই তার মনে বড় স্বপ্ন প্রথম জন্ম নিয়েছিল। আমি যদি উঠতে পারতাম, লিওনার্দো দা ভিঞ্চি প্রায় 500 বছর আগে মানুষের ওড়ার যন্ত্র নকশা করে এঁকেছিলেন। তখন বিমান নেই, ইঞ্জিন নেই, আধুনিক বিজ্ঞান তো নেই, ছিল শুধু একটা অসম্ভব কল্পনা শক্তি। কিন্তু দেখুন, সেই নীল স্বপ্নই একদিন বাস্তব হয়ে উঠল। আজ মানুষ আকাশে মহাকাশে উড়ে বেড়াচ্ছে। বাংলা গানেও আকাশ, নীলিমা, মেঘ, ডানা, এসব শব্দের বারবার ফিরে আসা যাওয়া চলেই যাচ্ছে, কারণ মানুষ নিজের সবচেয়ে বড় স্বপ্নগুলি আকাশের দিকেই ছুড়ে দেয়। স্বপ্ন মানেই তো একটা উড়ে যাওয়া, বাস্তবের মাটি থেকে মনকে একটু নীলের দিকে ভাসিয়ে দেওয়া। তাই এবার শুনবো সেই সব গান যেখানে স্বপ্ন শুধু ঘুমের ছবি নয়, স্বপ্ন হয়ে ওঠে আলোর পথ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

সত্যি এই গানটাই বারবার মনের মধ্যে যেন বাজছিল, আর প্রতি সপ্তাহেই বাজে যখন দেখতে পাই আপনি অপেক্ষা করে আছেন বেতারের আকাশে তারার মতন আমার জন্য এই আড্ডা জাংশনে। রাতের আকাশে তারারা যেমন ঝিলমিল করে, তখন মনে হয় ওরা বুঝি আকাশের গায়ে আটকে থাকা ছোট ছোট স্বপ্ন। ছোটবেলায় কখনো তারা গুনেছেন? গুনতে গুনতে হেরেও গিয়েছেন নিশ্চয়ই, কারণ তারাদের সংখ্যা নয়, তাদের মায়াই হচ্ছে আসল। পৃথিবীর বহু লোকে বিশ্বাস করে, লোক বিশ্বাসে বলা হয় ইনফ্যাক্ট, উল্কাপাত দেখলে মনে মনে ইচ্ছে চাইতে হয়, কারণ তখন নাকি আকাশের দরজা কয়েক মুহূর্তের জন্য খুলে যায়। বিশ্বাস সত্যি কিনা জানি না, কিন্তু কল্পনাটা বেশ সুন্দর, ভীষণই সুন্দর। মানুষ যখন সব যুগে সব ভাষায় সব দেশে নিজের স্বপ্নকে আকাশের সঙ্গে জুড়ে দেখতে চায়, আর চাঁদ, চাঁদ তো স্বপ্নের সবচেয়ে পুরনো বন্ধু। চাঁদকে কেউ ছুঁতে পারে না, তবুও সবাই দেখতে পায় ঠিক স্বপ্নের মতো। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে জীবনানন্দ, হেমন্ত থেকে মান্না, চাঁদ, তারা, জোছনা, আকাশ, এসবই বাংলা গানের স্বপ্নভুবনের চিরন্তন সাথী।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex

প্রিয় বন্ধু, কিছু স্বপ্ন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হারিয়ে যায় না, বরং আরও সোনালী হয়ে ওঠে। যেমন পুরনো দিনের গান, আজ থেকে 50-60 বছর আগে তৈরি হওয়া কোনো গান হঠাৎ আজকে শুনলে মনে হয়, এই তো, এই সুরটা তো আমারই জীবনের কোনো লুকিয়ে থাকা গল্প, কোথাও যেন লুকিয়েছিল। বাংলা ভাষায় সোনালী স্বপ্ন বা সোনালী দিন কথাগুলো শুধু শব্দ নয়, এক একটা ইমোশন। এগুলো আসলে সাংস্কৃতিক স্মৃতি, শৈশব, প্রথম প্রেম, প্রথম রেডিও, পুরনো গিটার, সন্ধ্যাবেলার গান, মায়ের ডাক, বাবার ধীর কণ্ঠ, এই সব মিলে আমাদের মনের মধ্যে তৈরি হয়ে থাকে এক সোনালী অ্যালবাম। হারানো দিনের গানে সেই অ্যালবামের পাতা একটু উল্টে দেওয়া যাক, আর তখন মনে হয় সময় হয়তো চলে গেছে কিন্তু তার রং মুছে যায়নি। স্বপ্নের সোনালী রং আসলে স্মৃতির রং, যেখানে পুরনো হয়ে যাওয়া জিনিসগুলো নতুন হয়ে ওঠে।

লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করব। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।

ফিরে এলাম আমি শুভায়ন আড্ডা জাংশনে। এ ধরনের আড্ডা জাংশন আমার কাছে ঠিক স্বপ্নের মতন, যেমন একটা নতুন ঘর যখন তৈরি হয়। শুধু ইট কাঠ দরজা জানলা নয়, একটা নতুন ঘর মানে একটা আশ্রয়, একটা নিরাপত্তা, একটা আগামীকাল। স্বপ্নের যদি সবুজ রং থাকে তবে সেটা নিশ্চয়ই নতুন শুরুর রং, যেমন বসন্তে নতুন পাতা গজায়। মানুষের জীবনেও তেমনই কখনো কখনো নতুন স্বপ্ন গজায়। বিশ্বের প্রায় সব সংস্কৃতিতেই ড্রিম হোম বা স্বপ্নের বাড়ির একটা ধারণা আছে, কারণ মানুষ যতই দূরে থাকুক না কেন, যত দূরেই যাক, তার ভিতরে কোথাও না কোথাও একটা ঘরের খোঁজ থাকে। কেউ সেই ঘর বানায় ইট পাথরে, সিমেন্টে, কেউ বানায় স্মৃতিতে, কেউ বানায় ভালোবাসায়, আর কেউ বানায় গানের ভিতর। বাংলা গানে ঘর অনেক সময় শুধু ফিজিক্যাল স্পেস নয়, এটা একটা মনের ঠিকানা। আর স্বপ্নে দেখা ঘর সেটা তো আরও অনেক গভীর। সেখানে মানুষ নিজের সবচেয়ে নিরাপদ, সবচেয়ে কোমল, সবচেয়ে সত্যিকারের রূপে ফিরে যায়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

নীল স্বপ্ন, সবুজ স্বপ্ন, সব কিছুই তো আলোচনা হলো। লাল স্বপ্ন হবে না? প্রেম, রাজকন্যা ও রূপকথা। প্রেম আর স্বপ্ন এই দুই শব্দকে আলাদা করা খুব কঠিন, কারণ দুটোই দেখা যায় কিন্তু ধরা যায় না। দুটোই বিশ্বাসে বেঁচে থাকে। স্বপ্নের লাল রং হলো প্রেমের রং, গোলাপের রং, পলাশের রং, কৃষ্ণচূড়ার রং, আর হৃদয়ের গোপন আগুনের রং লাল। মনোবিজ্ঞানের জনপ্রিয় ব্যাখ্যায় লাল রঙকে ধরা হয় আবেগ, আকাঙ্ক্ষা ও ভালোবাসার প্রতীক হিসেবে। তাই প্রেমের গান, প্রেমের কবিতা, প্রেমের দৃশ্য, এসবের মধ্যে লাল রঙ কোনো না কোনোভাবে ফিরে আসে। বাংলা সিনেমা ও আধুনিক গানে স্বপ্নে দেখা রাজকন্যা ধারণাটাও ভীষণ জনপ্রিয়, কারণ বাস্তব যতই কঠিন হোক না কেন, মানুষের মন একটু রূপকথা চায়। একটা পক্ষীরাজ, একটা দূরের বাঁশি, একটা রাজকন্যা, একটা অসম্ভব সুন্দর দেখা, এসবই প্রেমের স্বপ্নকে অমর করে রাখে। আর বাংলা গান সেই স্বপ্নকে সুর দিয়ে বলে, তুমি বাস্তবে থাকো বা না থাকো, আমার কল্পনায় তুমি আছো।

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।

বন্ধু, ফিরে এলাম আমি সুভায়ন আড্ডা জাংশনে। বহুদিন আগে থেকে একটা উপলব্ধি আজ আপনাদের সাথে শেয়ার করছি। সব স্বপ্ন ঘুমের মধ্যে আসে না, কিছু স্বপ্ন আপনাকে আমাকে ঘুমোতে দেয় না, সেগুলো মাথার ভিতর জোনাকির মতো জ্বলে থাকে, জ্বলে ওঠে, কখনো নতুন গান হয়ে, কখনো নতুন পথ হয়ে, কখনো আবিষ্কার হয়ে, নতুন নতুন ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। ডক্টর APJ আব্দুল কালামের বিখ্যাত কথা, স্বপ্ন সেটা নয় আপনি ঘুমিয়ে দেখেন, স্বপ্ন সেটাই যা আপনাকে ঘুমোতে দেয় না। কি অসাধারণ উক্তি, কি অসাধারণ কথা, বাস্তব কথা। পৃথিবীর বড় বড় সৃষ্টি, আবিষ্কার, শিল্পকর্ম সব কিছু শুরুতেই ছিল একটা ঘুম চুরি করা স্বপ্ন। সত্যজিৎরা যখন পথের পাঁচালি বানাতে শুরু করেছিলেন, তা ছিল এক অসম্ভব স্বপ্নের মতো। সীমিত সম্পদ, অসীম বিশ্বাস, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, নচিকেতা ঘোষ, জটিলেশ্বর, এদের সৃষ্টির ভিতরেও ছিল সেই অস্থির স্বপ্ন যা শিল্পীকে শান্তিতে থাকতে দেয় না। তাই স্বপ্ন শুধু কোমল নয়, স্বপ্ন আগুনও, যে আগুন মানুষকে বদলে দেয়, মানুষকে আরো রঙিন করে তোলে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

কখনো স্বপ্নে রহস্য অনুভব করেছেন? স্বপ্নের কিন্তু একটা রং আছে, ইনফ্যাক্ট আরও একটা রং আছে যেটা একটু রহস্যময়। ঠিক ধরেছেন, বেগুনি রং। এই রং যেন রাত্রির ম্যাজিকের রূপকথার, মনের অচেনা করিডোরের। বিশ্বের বহু সংস্কৃতিতে বেগুনি রংকে ধরা হয় রাজকীয়তা, রহস্য আর কল্পনার রং হিসেবে। জাদুকর, পুরী, রূপকথার রাজ্য, এসবের সঙ্গে বেগুনি আবহাওয়া, আবহ যেন স্বাভাবিকভাবেই জড়িয়ে থাকে। স্বপ্ন তো অনেকটা তেমনই, সে পুরো বাস্তব নয়, পুরো অবাস্তব নয়, একটা অদ্ভুত মাঝামাঝি জায়গা যেখানে অসম্ভব বলে কিছু নেই। বাংলা গানের স্বর্ণযুগের অনেক গানেই এই কল্পনার আবহ আছে। শব্দে, সুরে, গায়কীর ভাঁজে মনে হয় যেন আমরা কোনো দৃশ্য দেখছি না, বরং স্বপ্নের ভিতর দিয়ে হাঁটছি।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

এত রং নিয়ে আলোচনা করলাম আমি শুভায়ন আড্ডা জাংশনে, তা তাদের মনের মধ্যে তো একটা কথা বাসা বাঁধছেই। আমি বলে দিই, রামধনু শব্দ নিয়ে কথা হবে না, সাত রং সাত সুর, স্বপ্নের রং নিয়ে কথা বলতে বলতে রামধনুর কথা না বললেই নয়, তাই না? রামধনু সাত রং, সঙ্গীতের সাত সুর, কাকতালীয় কি হতেই পারে, কিন্তু কবিরা হয়তো বলবেন না, এর মধ্যে নিশ্চয়ই এক গভীর সম্পর্ক আছে। অনেক শিল্পী ও দার্শনিক মনে করেন রং এবং সুর দুটোই মানুষের অনুভূতিকে স্পর্শ করে, কিন্তু ভাষার প্রয়োজন হয় না। একটা রং যেমন মনের ভিতরে ছবি তৈরি করে, একটা সুরও তেমনই ভাবে ভেতরে ভেতরের দৃশ্য এঁকে দেয়। এ দেখুন না, রং বা সঙ্গীত বুঝতে বা জানতে গেলে, শুনতে গেলে সেই ভাষায় যে খুব পারদর্শী হতে হয় এমনটা নয়। ইট হ্যাজ নো বাউন্ডারি, ইটস এ ওয়ান্ডারফুল ফিলিং, একটা ইমোশন। তাই হয়তো গান শুনতে শুনতে আমরা কখনো নীল আকাশ দেখি, কখনো লাল পলাশ দেখি, কখনো সোনালি বিকেল দেখি, আবার কখনো এমন এক মুখ দেখি যাকে হয়তো বহুদিন দেখিনি। অনেক সুরকার ও গীতিকার বলেছেন তাদের কিছু কিছু সুর গভীর রাতের আধো ঘুম আধো জাগরণ থেকে এসেছে। মানে কখনো কখনো স্বপ্ন শুধু গান শোনে না, স্বপ্ন নিজেই গীতিকার এবং সুরকার হয়ে যায়, নিজেই গান লিখে ফেলে।

ফিরে এলাম আবারও আটটা জাংশনে। আমি শুভায়ন, আজকের আসর শুরু করেছিলাম একটা সুন্দর প্রশ্ন দিয়ে, স্বপ্নের কি কোনো রং হয়? এখন এতগুলো গান, এতগুলো গল্প, এতগুলো স্মৃতি পেরিয়ে মনে হয় উত্তরটা হয়তো একটু একটু করে স্পষ্ট হয়েছে সকলের কাছে। স্বপ্নের একটা রং নয়, স্বপ্নের অনেক রং। নীল স্বপ্ন, যেখানে আকাশ ছোঁয়ার ডাক, রূপলি স্বপ্ন, যেখানে চাঁদ, তারা আর জোছনার মায়া, সোনালী স্বপ্ন, যেখানে হারানো দিনের গান আর স্মৃতি, সবুজ স্বপ্ন, যেখানে নতুন ঘর, নতুন জীবন, নতুন শুরু, লাল স্বপ্ন, যেখানে প্রেম, আকাঙ্ক্ষা আর হৃদয়ের আলো, বেগুনি স্বপ্ন, যেখানে রহস্য, কল্পনা আর রূপকথা, আর রামধনু স্বপ্ন, যেখানে সব রং মিলে একাকার হয়ে গান হয়ে যায়। আজকে এই এতগুলো গানের সফরের মধ্যে দিয়ে আবার আমাদের সকলকে যেন মনে করিয়ে দিচ্ছে, স্বপ্ন মানুষকে শুধু ঘুম পাড়ায় না, স্বপ্ন মানুষকে বাঁচায়, স্বপ্ন ভাঙে, আবার স্বপ্নই মানুষকে জোড়ে, স্বপ্ন হারিয়ে যায়, আবার কোনো পুরনো গানের সুরে ফিরে আসে। তাই আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা ছোট্ট স্বপ্ন দেখে রাখুন, রং যাই হোক, নীল, লাল, সবুজ, রূপলি বা সোনালি, স্বপ্নটা যেন আপনার নিজের হয়। কারণ মানুষ বেঁচে থাকে নিঃশ্বাসে, কিন্তু জীবন বেঁচে থাকে বিশ্বাসের, স্বপ্নে। আড্ডার গানে গানে সারাক্ষণ সঙ্গে ছিলাম, আছি, থাকবো আমি শুভায়ন। ভালো থাকুন, সঙ্গে থাকুন, গান শুনুন, স্বপ্ন দেখুন, আর আপনার মনের রঙে সেই স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখুন। দেখা হবে আগামী সপ্তাহে, আড্ডা জমে উঠবে আবার সেই আসুন। ভালো থাকবেন।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কমকে। মন যখন নিরুদ্ধ।

0: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।
1: মালতী বালা বালিকা বিদ্যালয়, কবি জয় গোস্বামী। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহনবাসী, তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি। ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধে বেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোলো, ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন, বেণীমাধব, আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই?
2: হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। সকলেই গুরুকে কিন্তু একটা বিশেষ রূপে সম্মান জানাই, আর যেহেতু আমরা গুরুকে সম্মান জানাই, সেই জন্য আমি ভাবলাম যে আজকের প্রবাসী মন অনুষ্ঠানে কথা হবে গুরুদেরকে নিয়ে। মানে আমাদের জীবনে যারা একটা প্রভাব ফেলেছেন, যারা আমাদেরকে শিখিয়েছেন, তাদের নিয়ে কিন্তু আজকের প্রবাসী মনে অনেক কথা হবে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর হ্যাঁ, আজকে প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলছি গুরুদেরকে নিয়ে। তো আমাদের গুরু হিসেবে আমরা যাদেরকে মনে করি মাতা পিতা তারা তো আছেনই, তাছাড়াও কিন্তু শিক্ষক, তাদেরকেও কিন্তু আমরা গুরু হিসেবে কল্পনা করি। শিক্ষকতাকে একটি মহৎ ও মানবিক পেশা হিসেবে গণ্য করা হলেও শিক্ষণ প্রক্রিয়া কিন্তু অনেক জটিল একটি কাজ। শিক্ষকতা কেবল একটি পেশা নয়, বরং সমাজ ও দেশের এক ধরনের সেবা বলা যেতে পারে। একজন সফল শিক্ষক হওয়ার জন্য কেবল বিষয় সংশ্লিষ্ট জ্ঞান ও শেখানো পদ্ধতি যে যথেষ্ট তা কিন্তু নয়। বিশেষ করে বিষয়গত জ্ঞানের পাশাপাশি শিক্ষার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক ও দার্শনিক প্রেক্ষাপটও কিন্তু শিক্ষককে জানা দরকার, যাতে শিক্ষক সেটা তাদের ছাত্রকে পড়াতে পারে বা তাদেরকে বোঝাতে পারে যে কিভাবে তারা সামাজিক আর রাজনৈতিক ব্যাপারে আরও ভালো করে ভাবতে পারে আর তাদের একটা ওপিনিয়ন তৈরি করতে পারে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।
5: হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। নির্ভয় ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখি নে তো কোনো কিছুরি। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতেই। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়িনে কো ভাই ছাড়িনে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়িনে। যাহা যেতে চায় ছেড়ে দি তারে তখনই, বকিনে কারো শুনিনে কাহারো বকুনি। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়িনে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়িনে কো ভাই ছাড়িনে, তাই বলে কিছু তাড়াতাড়ি করে কাড়িনে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। অস্ত্র গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোণিত বরণে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসি। বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলীন বকুল শয়নে। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে, দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে, সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে, যখন ছেড়েছি উচ্ছে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে, দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি, আপনার বন্ধু সুস্মিতা, নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, শিক্ষকের পেশাগত শিক্ষা এমন হবে যা শুধু শিক্ষার্থীদের পাঠদান ও শ্রেণী ব্যবস্থা এলাম আমি, আপনার বন্ধু সুস্মিতা, নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, শিক্ষকের পেশাগত শিক্ষা এমন হবে যা শুধু শিক্ষার্থী

একটা দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা তৈরি করা যাবে। আর দক্ষ শিক্ষক তৈরি করতে গেলে আমরা সকলেই জানি যে তার জন্য কিন্তু দরকার উন্নত মানের শিক্ষা ব্যবস্থা। আরও কথা হবে কিন্তু গানের উপরে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গী একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, প্রাচ্য দেশীয় শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষক সম্পর্ক সবসময় কিন্তু গুরু শিষ্যের মতো ছিল। প্রাচীন ভারতের নালন্দা থেকে শুরু করে সোমপুর বৌদ্ধবিহার ও শালবন বৌদ্ধবিহার, এছাড়াও নিকট অতীতের পণ্ডিত সমাজ, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখছি যে গুরু শিষ্যের পরম্পরাকে কিন্তু আমরা দেখি কি তাদের একে অপরের প্রতি যে শ্রদ্ধা আর যে বিনয় থাকে সেটা কিন্তু অপরিসীম। যেখানে একজন শিক্ষক তার ছাত্রকে একাডেমিক শিক্ষা থেকে শুরু করে নীতি আদর্শ, শিষ্টাচার সহ ব্যবহারিক জীবনের সব ধরনের দিক নির্দেশনায় দীক্ষিত করতে পারেন, সেটাই কিন্তু আসল শিক্ষা। আর ছাত্র তার গুরুর সেই শিক্ষাকে অন্তরে ধারণ করে ভবিষ্যৎ জীবনে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা কিন্তু শিক্ষকের অনুপ্রেরণা ও রোল মডেল অনুসরণ করেন আর সেটা করে কিন্তু তাদের জীবনযাপনটা করেন।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। শিক্ষকদেরকে নিয়ে মূলত, কারণ তাদেরকে আমরা কিন্তু গুরু হিসেবে মনে করি আমাদের মা বাবার পরেই। যেটা বলছিলাম যে যেহেতু শিক্ষক এমন একজন ব্যক্তি যিনি ছাত্রছাত্রীদের শিক্ষা দেন, সেহেতু শিক্ষক স্কুল ও কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করেন। শিক্ষকতা পেশা সারা বিশ্বের সবচেয়ে সম্মানিত চাকরিগুলোর মধ্যে একটি। তাই শিক্ষকদের সম্মানার্থে 1995 সাল থেকে প্রতি বছর 5ই অক্টোবর বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালন করা হয়। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়ে থাকে। ইউনেস্কোর মতে বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পালন করা হয়। আরও কথা হবে গানের ওপারে।

0: প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, একজন শিক্ষকের ভূমিকা ও দায়িত্ব কিন্তু অফুরন্ত এবং মানুষ সম্পন্ন শিক্ষা দেওয়াটাই কিন্তু তার মুখ্য কাজ। তারা আমাদের জীবনকে স্পর্শ করে আর আমাদের আচরণকে প্রভাবিত করে। শিক্ষকদের অর্জিত বিদ্যা শিক্ষার্থীদের মধ্যে তাদের মান অনুযায়ী সঞ্চারিত করা কিন্তু খুব সহজ কথা নয়। শিক্ষকের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ হলো টেকসই জ্ঞান ও অনুসন্ধান করা। এইসবের প্রতিফলন কিন্তু ঘটে আমরা দেখি যে চর্চার মাধ্যমে। অন্যদিকে শিক্ষকতা পেশার জন্য প্রয়োজন সামগ্রিক দক্ষতা, আর বিকাশের জন্য প্রয়োজন শিক্ষকের শিক্ষা। এই কার্যক্রমে আমরা দেখতে পাই যে বিষয়, জ্ঞান, শেখানোর পদ্ধতি, শিক্ষার বিভিন্ন দর্শন, মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা, শিক্ষার ঐতিহাসিক ও রাজনৈতিক পটভূমি, আর্থসামাজিক প্রেক্ষাপট, তাছাড়া শিক্ষার অনুশীলন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু অন্তর্ভুক্ত থাকে একটা কার্যক্রমের ভিতরে, যেটা শিক্ষার মাধ্যমে মানুষজনের মধ্যে প্রদান করা সম্ভব হয়ে থাকে।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে, আঁধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায়ের দিকে দিকে, বৈশাখে সে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীর সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিচ্ছরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি, সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে, নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধুর, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছে যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভি। ন ছবি ন তুমি ছবি।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শিক্ষকের দায়িত্ব কর্তব্যের পরিসর কিন্তু অত্যন্ত ব্যাপক। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আর্নল্ড জোহান সামারফিল্ড নতুন নতুন ধারণা নিয়ে কিন্তু বিশ্বকে চমকে দিয়েছিলেন। তিনি অনেকবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও শেষ পর্যন্ত কিন্তু তিনি সেই পুরস্কার পাননি। সামারফিল্ড একজন শিক্ষক ছিলেন, নিজে নোবেল পুরস্কার পাননি বলে তিনি কিন্তু হাল ছেড়ে দেননি, বরং তিনি তার ছাত্রদের এমনভাবে গড়ে তুলেছিলেন যে তার ছাত্ররা যাতে নোবেল পুরস্কার পেতে পারে। তিনি যতটা বড় বিজ্ঞানী ছিলেন তার চেয়ে বড় শিক্ষক ছিলেন। একজন শিক্ষকের স্বপ্ন তার ছাত্ররা তাকে একদিন অতিক্রম করবে, এটাই স্বাভাবিক।

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, সমাজে কিন্তু ভালো শিক্ষকের বড়ই অভাব, মানে এমন শিক্ষক যারা চান যে তাদের ছাত্ররা একদিন তাদেরকেই অতিক্রম করবে, এরকম শিক্ষক কিন্তু খুব একটা বেশি হয়তো পাওয়া যায় না। তবে শিক্ষা ও সংস্কৃতি এবং সমাজ উন্নয়নে সব শিক্ষকেরই ভূমিকা থাকবে সমান হয়তো পাওয়া যায় না। তবে শিক্ষা ও সংস্কৃতি এবং সমাজ উন্নয়নে সব শিক্ষকেরই ভূমিকা থাকবে সমান

কিন্তু অর্থহীন। কিন্তু ব্যক্তি শিক্ষক সবার শ্রদ্ধার ও সম্মানের পাত্র। তাছাড়া শিক্ষক সমাজ সর্বজনীন, কল্যাণকর ও প্রভাবশালী সচেতন প্রতিনিধি।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

আমার ফ্লাইটটা যখন দমদম বিমানবন্দর থেকে আকাশে উড়ল, তখন গায়ে চিমটি কেটে দেখলাম যে আমার মাসাই মারা যাওয়ার স্বপ্নটা আর স্বপ্ন নয়, সত্যি হলো। তবে আমার গত কয়েক মাসের প্রচেষ্টা সার্থক, আজ আমি চলেছি মাসাই মারা। হ্যাঁ বন্ধুরা, আমি এসে গেছি সেই আপনাদের সব থেকে প্রিয় ট্রাভেল শোটা নিয়ে, যার নাম গ্লোব ট্রটিং উইথ কৌশিক। ফ্লাইটের মধ্যে খাওয়া দাওয়া সিনেমা দেখা, সে এক এলাহি ব্যাপার। ঠিক 4 ঘন্টা পর এসে পৌঁছলাম দুবাইতে। এখানে আমাদের লে অফও ছিল তখন ভারতীয় সময় দুপুর 2:30। এয়ারপোর্টে নেমে চোখ ধাঁধিয়ে গেল, কেন দুবাইকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিমানবন্দর বলে তা বুঝতে পারলাম। সারা বিশ্বের অসংখ্য মানুষের উপস্থিতিতে এই এয়ারপোর্টটা গম গম করছে। প্রায় ঘন্টা তিনেক এখানে কাটাবার পর আবার এমিরেটসেরই বোয়িং 777 এয়ারবাস করে 4 ঘন্টা 15 মিনিট পরে এসে পৌঁছলাম নাইরোবির জোমো কেনিয়াত্তা বিমানবন্দরে। ভারতীয় সময় অনুযায়ী তখন রাত 10:25। এয়ারপোর্টে নেমে বুঝলাম বেশ ঠান্ডা এখানে। ইমিগ্রেশনের নিয়মগুলো কমপ্লিট করে বাইরে বেরিয়ে দেখি আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। গ্লোবের করে দেওয়া ব্যবস্থা এতটাই ভালো যে দেশে বিদেশে যেখানেই যাই না কেন, কখনো কোনো রকম টেনশনে পড়তে হয়নি আমার। রাতের নাইরোবি আলোয় ঝলমল করছে, মসৃণ রাস্তা। প্রায় 20 মিনিট পরে এসে পৌঁছলাম আমাদের হোটেলে। কেনিয়ার রাজধানী হলো নাইরোবি। এটা রীতিমতো জমজমাট একটা শহর। নাইরোবির সাধারণ মানুষ বেশ সুশৃঙ্খল, এমনকি আমরা যখন জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছি সেই সময় সব গাড়ি নিজে থেকেই দাঁড়িয়ে যাচ্ছে। এটা দেখে সত্যি ভালো লেগেছিল। শুনবো এই ট্যুরের কথা, তবে তার আগে চলুন ব্যাক টু ব্যাক কয়েকটা গান শুনে নিই। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন radiobanglanet.com মন যখন নিরুদ্দেশ। আর প্রথম যে গানটা শোনাবো সেই গানটা আমার খুব প্রিয়, ইমনের গাওয়া, ইন্দুবালা ভাতের হোটেলের কোথায় তোমায় পাই। শুনুন, ভালো লাগবে আপনার।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাকে নিয়ে চলেছি সেই ভয়ঙ্কর সুন্দর মাসাই মারা। আমার এই ট্যুরের সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল গ্লোব, মানে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নিয়েই ডিনারটা কমপ্লিট করে চললাম ঘুমের দেশে। পরের দিন সকালে ঘুম ভাঙল এক বন্ধুর ফোনের শব্দে। মাসাই মারায় কি দেখব কি দেখব না এই রকম হাজারটা কথা বলে গেল। স্নান সেরে ঝটপট ব্রেকফাস্ট করে নিলাম, একটু বাদেই আমাদের গাড়ি চলে এলো আর আমরাও ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম হই হই করে। প্রথমেই গেলাম জিরাফ রেস্কিউ সেন্টারে। এখানে বিভিন্ন জায়গা থেকে জিরাফদের উদ্ধার করে আনা হয়। বেশ কিছু জিরাফ এখানে আছে। সকালের দিকে গেলে দর্শকরা হাতে করে জিরাফদের খাওয়াতেও পারেন, তাই আমরাও সেই সুযোগটা পেলাম। নিজের হাতে করে অ্যানিমাল ফুড খাওয়ালাম জিরাফগুলোকে, সে এক দারুণ মজার অভিজ্ঞতা। এরপর আমরা গেলাম এলিফেন্ট অরফানেজ। এখানে মাতৃহারা হাতির বাচ্চাদের রাখা হয়। প্রত্যেক দিন সকালে একটা নির্দিষ্ট সময় বাচ্চাগুলো জঙ্গল থেকে দৌড়ে আসে দুধ খাবার জন্য। কর্মীরা নিজেদের হাতে বড় বড় ফিডিং বোতলে বাচ্চাগুলোকে দুধ খাওয়ান। ওরা দুধ খায়, মাটি মেখে মাটিতে গড়াগড়ি খেতে খেতে খেলা করে। সে এক অনিন্দ সুন্দর দৃশ্য। এখান থেকে বেরিয়ে এবার একটা শপিং মলে ঢুকে জল, বিস্কিট, কেক, স্ন্যাক্স অল্প করে কিনে নিলাম। আর মলের মধ্যে আমাদের বাটার বিশাল দোকান দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম। তারপর ওখান থেকে ফিরে এলাম আমাদের হোটেলে। হ্যাঁ, আগামীকাল থেকে শুরু হবে পৃথিবী বিখ্যাত মাসাই মারা সাফারি। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, আর ব্রেকের পর ফিরে আসি আমি, নিয়ে যাব আপনাদের মাসাই মারা। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক। আর এখন যে গানটা আমি শোনাবো আপনাদেরকে, এটাও আমার খুব প্রিয় গান, ডাকঘর সিনেমায় দুর্নিবারের গাওয়া আমরা সবাই চিঠি। দারুণ লাগবে আপনার, শুনুন গানটা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি কেনিয়ার মাসাই মারাতে। ঠিক সকাল 8টায় আমরা নাইরোবি ছাড়লাম, যাবার পথে পড়ল দ্য গ্রেট রিফ্ট ভ্যালি, পাহাড়ি জায়গায় দিগন্ত বিস্তৃত উপত্যকা। প্রায় ঘন্টা দুয়েক পর এসে পৌঁছলাম একটা ছোট শহরের মতন জায়গায়, এখানেই লাঞ্চ সারলাম, আর এখান থেকেই আমাদের গাড়িটা চেঞ্জ করতে হলো। মানে আমরা টয়োটা ছেড়ে উঠলাম ছাদ খোলা বড় সাফারি গাড়িতে। ড্রাইভার হলো মাসাই মারার অন্যতম সেরা ড্রাইভার জিন। আমরা মাসাই মারা ন্যাশনাল পার্কে যখন পৌঁছলাম তখন প্রায় 4:30 বাজে। গেট দিয়ে ঢোকার পর কিছু দূর এগোলাম, জঙ্গল কিন্তু ক্রমেই গভীর হচ্ছে। এবার প্রথমেই একদল জেব্রা আর ইম্পালা হরিণের দল আমাদের স্বাগত জানালো। ওদের পাশ কাটিয়ে কিছুটা এগোতেই এক বিরাট বড় দাঁতাল হাতির সঙ্গে মোলাকাত হলো। সে তার ওই বিশাল শরীর নিয়ে আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে হলো আমরা ওকে নয়, ও যেন আমাদেরই দেখতে এসেছে। কিছুটা সময় সেখানে ফটো সেশন কমপ্লিট করে তারপরই জিম গাড়ি ছোটালো অন্যদিকে, যেখানে দুই শৃঙ্গের এক বিশাল দেহি পূর্ণবয়স্ক আফ্রিকান গন্ডার মশাই আমাদের জন্য অপেক্ষা করছেন। কিন্তু তিনি যেন লজ্জাবতী লতা, আমাদের দেখেই আফ্রিকার বিখ্যাত সাভানা ঘাসের আড়ালে লুকিয়ে পড়লেন তিনি। তার আগে অবশ্য ফটো তোলার জন্য কয়েক মিনিট পোজটা উনি দিয়েছিলেন, তবে যা দেখলাম তা আমাদের জন্য যথেষ্ট। সেদিন আরও কিছুক্ষণ ইতস্তত ঘোরাঘুরি করে কিছু ওয়াইল্ড বিস্ট, বুনো মহিষ, আরও ইম্পালা, অ্যান্টিলোপ দেখে ফিরে এলাম মারাসোপা রিসোর্টে। এসে তো চোখ পুরো ছানা ভরা, এ কোথায় এলাম, এ যেন বিবিদের মাঝে দেখো মিলন মহান। কি দেখলাম বলছি সেটা, তবে তার আগে চলুন এখন শুনে নিই পরপর কয়েকটা গান। আর গানের ওপারে আমি আসছি, আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নির্দেশ। এখন যে গানটা আমি শোনাবো সেটা অন্তরা মিত্রের গাওয়া, এভাবেও প্রেমে পড়া যায়।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ
1: শুনছেন রেডিও বাংলানেট .com বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। মাসাই মারা ঘুরতে এসে আমরা ফরেস্টের ভিতরেই মারাসোপা রিসোর্টে ছিলাম। এখানে এসে দেখলাম সারা পৃথিবীর লোক বোধহয় এক ছাদের তলায় এসে হাজির হয়েছে। ইউরোপিয়ান, ব্রিটিশ, চাইনিজ, জাপানিজ আর আমার মতন আরও পাঁচজন বাঙালি। এখানে আসা থেকেই আমার নিজেকে মনে হচ্ছিল আমিও যেন সেই চাঁদের পাহাড়ের শঙ্কর। সোনার খনি খুঁজে পাবো কি না জানি না, তবে রাতের বেলায় রিসোর্টের আমার ঘরের জানলা দিয়ে দূরের পাহাড় আর কালো অন্ধকার জঙ্গলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল এই ট্যুরটা ফুল অফ অ্যাডভেঞ্চার হতে চলেছে। রিসোর্টটা বিরাট বড়, বিশাল রিসেপশন লাউঞ্জ, বিভিন্ন ভাষার মানুষের কথার আওয়াজে জায়গাটা একেবারে মুখরিত হয়ে উঠেছে। সুইমিং পুলের পাশেই রয়েছে কফি লাউঞ্জ। সেখানে এসে এমন একটা জিনিস দেখলাম, সেটা সত্যি বলছি আগে থেকে আশা করিনি। এখানে একটা কর্নার রয়েছে শুধুমাত্র দার্জিলিং টি এর জন্য। ফ্রেশ চায়ের গন্ধে মম করছে পুরো সেই জায়গাটা। এছাড়াও রয়েছে তিন চার রকমের কফি, চকলেট আরও কত কি। ঘণ্টাখানেক বাদে পাশে ডাইনিং রুমে গেলাম ডিনার করতে, সেখানেও চোখ ছানা বড়া। কি খাবো, কোথা থেকে শুরু করব বুঝতেই পারছিলাম না। প্রায় 50-60 রকমের খাবার। ডিনার শেষে ঘরে ফিরে ঘুমের দেশে চলে গেলাম। রাতে একটা সাংঘাতিক স্বপ্ন দেখলাম, আমি মাসাই মারার একদম গভীরে কোনো এক অজানা জঙ্গলে দাঁড়িয়ে, শুধু ঝিঝি পোকার ডাক আর কিছুই শোনা যাচ্ছে না। স্বপ্নের মধ্যেই বুঝতে পারছিলাম ওই অন্ধকারের গভীরতাকে, নিজের হাতটাও নিজে দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ কোনো একটা প্রাণীর আত্মচিৎকারে সব নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। বেশ স্পষ্টই বুঝতে পারলাম কোনো এক শিকারী শিকার ধরেছে। খাদ্য আর খাদকের এই খেলা জঙ্গলে বড়ই নির্মম। ঝটপট করে উঠে পড়লাম আর উঠে জানলা দিয়ে বাইরের দিকে তাকাতেই দেখলাম বিস্তীর্ণ জঙ্গল আর উপত্যকা ভোরের কমলা রং মেখে আমার জন্যই যেন অপেক্ষা করছে। চলুন এখন একটা ব্রেক নিয়ে নিই আর শুনে নিই দারুণ একটা সুন্দর গান, স্নিগ্ধজিৎ ভৌমিকের গাওয়া শুধু তুমি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ঠিক সকাল 6:30 প্যাকড ব্রেকফাস্ট আর লাঞ্চ নিয়ে বের হলাম সারা দিনের সাফারির জন্য। সাফারি শুরুর প্রথমেই জিরাফ আর জেব্রারা অভ্যর্থনা জানালো, আর একটু এগোতেই দেখলাম সব গাড়ি একটা নির্দিষ্ট দিকে দৌড়চ্ছে। বলা বাহুল্য আমরাও দৌড়ালাম সেই দিকে। ওখানে গিয়ে বুঝলাম সবার এখানে আসার কারণটা, একটা দুটো নয়, দেখি 8 জন সিংহপত্নী মর্নিং ওয়াকে বেরিয়েছে। তবে আমাদের খুব একটা পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করল না তারা। তারা নিজেদের মধ্যেই গভীর সাংসারিক আলোচনায় ব্যস্ত মনে হলো।

মনে হলো সকালে বাচ্চাদের ইম্পালা না জেব্রা কার মাংস দিয়ে খাওয়াবে সেই নিয়েই ওরা বেশি চিন্তিত। তাদের চারিদিকে প্রায় ২৫ থেকে ৩০টা গাড়িতে বিভিন্ন দেশের বিভিন্ন স্বাদের এত নধর নধর মাংস রয়েছে, সেদিকে ওদের কোনো ভ্রূক্ষেপই নেই। আমরা মনের সুখে ছবি তুলতে লাগলাম। কিছুক্ষণ পর সিংহীদের মর্নিং আড্ডা পর্ব শেষ হলে তেনারা হাঁটতে হাঁটতে ঘাসের জঙ্গলের ভিতরে চলে গেলেন। এরপর ঘুরতে ঘুরতে চোখে পড়ল জিরাফ দম্পতি মনের সুখে গাছের পাতা খেতে খেতে প্রাতরাশ সারছেন। আসলে জিরাফরা যে ধরনের পাতাগুলো খেতে পছন্দ করে সেই পাতাগুলো গাছের অনেক উপরে হয়, আর সেগুলো পেতে হলে ওই ১০ ফুট লম্বা গলাটা একান্তই প্রয়োজন। তা জিরাফদের ওই রকম ব্রেকফাস্ট করতে দেখে আমাদেরও মনে হলো যে প্রাতরাশটা এবার সেরে নেওয়া প্রয়োজন। একটা বড় বাওয়াব গাছের তলায় গাড়ি দাঁড় করিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। সে এক দুর্দান্ত অভিজ্ঞতা বটে। চারিদিক ধুধু প্রান্তর, তার মাঝখানে একটা গাছের তলায় আমরা কজন বসে আছি। খুব কাছেই সিংহ রয়েছে, আর রয়েছে অসংখ্য হরিণ। খাওয়ার পর আবার সাফারি শুরু হলো। কত যে জন্তু জানোয়ার দেখলাম তার ইয়ত্তা নেই। জিরাফ, জেব্রা, ইম্পালা, থমসনস গেজেল, অ্যান্টিলো, বাফেলো, আরও কত কি। তবে তার মধ্যে সেরা ঘটনা হলো দ্য গ্রেট মাইগ্রেশন দেখা। সেই দেখার জন্যই সমস্ত পর্যটকরা মাসাই মারায় আসে। দুপুর ১২টা নাগাদ হঠাৎ খবর পাওয়া গেল যে স্যান্ড নদীর ধারে ওয়াইল্ড বিসরা জমায়েত হয়েছে নদী পেরোনোর জন্য, অর্থাৎ মাইগ্রেশনের জন্য। জিম আমাদের গাড়ি ছোটালো সেই দিকে। ২০ মিনিট বাদে অকুস্থলে গিয়ে দেখি গাড়ির মেলা নদীর ধারে। আমরাও অপেক্ষা করতে লাগলাম সেই হাজার হাজার ওয়াইল্ড বিস্টের সাথে। প্রায় ১/২ ঘন্টা পিন ড্রপ সাইলেন্স নিয়ে অপেক্ষা করার পর এলো সেই মহেন্দ্রক্ষণ। ট্যানজানিয়ার সেরেঙ্গিটির জঙ্গল থেকে হাজার হাজার ওয়াইল্ড বিস্ট কেনিয়ার মাসাই মারার জঙ্গলে ঢুকতে লাগলো স্যান্ড নদী পেরিয়ে। হ্যাঁ, একই জঙ্গল, স্যান্ড নদীর এপাশে কেনিয়ায় তার নাম মাসাই মারা, আবার নদীর অন্য প্রান্তে ট্যানজানিয়াতে এটাই সেরেঙ্গিটি। দেখে অদ্ভুত একটা রোমাঞ্চ লাগলো। নদীতে কুমির রয়েছে প্রচুর, তবে এই মাইগ্রেশনের সময় তারা শিকার ধরার চেষ্টা ভুলেও করে না। ৬০০ পাউন্ড ওজনের একটা ওয়াইল্ড বিস্টের পায়ের তলায় পড়লে কুমির বাবাজিদের বেঁচে থাকার চান্স খুব কম, আর এখানে এতগুলো ওয়াইল্ড বিস্ট, সুতরাং দূর থেকে শুধু চোখ দুটো নদীর ঘোলা জলের উপর বার করে তাদের দেখা ছাড়া আর কিছুই করার নেই। যা এতদিন দেখেছি অ্যানিমাল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে, তাই আজ সচক্ষে দেখলাম আমাদের জীবন সার্থক। আমার এই ট্যুরটা পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100 136 126 বা +91 8335052001, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in, আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম ব্রেকের পর। আমি রয়েছি আপনাদেরই সাথে মাসাই মারায়, আর আমি আপনাদের চলার সাথী কৌশিক। আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। স্যান নদীর এপাশে, মানে যেদিকে আমরা দাঁড়িয়ে আছি, সেই মাসাই মারার জঙ্গল থেকে উল্টো দিকের সেরেঙ্গেটির জঙ্গল শুরু হলো গ্রেট মাইগ্রেশন। শক্তিশালী ওয়াইল্ড বিস্টগুলো দৌড় শুরু করল নদীর ওপাশে যাওয়ার জন্য, আর সেই সাথে ধুলো ঝড়ে ঢেকে গেল চারিদিক। প্রায় 40 মিনিট ধরে চলল এই মাইগ্রেশন। আমরা ধুলো এড়িয়ে সোজা ডান দিকে সরু রাস্তা ধরে এগিয়ে গেলাম। সেখানে দেখি আর একটা নদী, এর নাম হলো মারা নদী। লাঞ্চের সময় হয়ে গেছে, এখানে গাড়িতে বসেই লাঞ্চ সারলাম মারা নদীর ধারে। নদীতে বেশ কিছু জলহস্তি ও কুমির দেখলাম। এই মারা নদী দিয়েও মাইগ্রেশন হয়। দুপুর 2টার পর আবার শুরু হলো আমাদের সাফারি। একটা গাছের ওপর আধ খাওয়া হরিণের 2টো পা ঝুলছে দেখলাম, এ নিশ্চয়ই লেপার্ডের কাণ্ড কারখানা। আবার একদল শকুন দেখলাম একটা পশুর মৃতদেহ মহা আনন্দে ভোজন করছে। আর জিরাফ জেব্রা এত দেখে

আবার একটা ব্রেকিং নিউজ। একটা জায়গায় দেখি দুটো আফ্রিকান হক ইগল বসে আছে। এত বড় সাইজের আর এত সুন্দর ইগল আমি এর আগে দেখিনি। আমাদের ড্রাইভার জিম গাড়িটা দাঁড় করিয়ে দিল। আমরা গাড়ি থেকে নেমে কিছুটা কাছে গিয়ে অনেকগুলো ছবি তুললাম, আর তাতে ওদের কোনো আপত্তি আছে বলে আমার মনে হলো না। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, দেখবো আরও অনেক কিছু, তবে তার আগে শুনে নেব পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুধাময়ীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আজ ভোরবেলায় হঠাৎ এক পশলা বৃষ্টি হয়ে গেল। এই বৃষ্টির জন্য আমরা কেউ তৈরি ছিলাম না। অবশ্য কিছুক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গিয়ে বৃষ্টি থেমে গেল। তারপর সকাল 7টায় আমরা বের হলাম সাফারিতে। আজ রিসোর্টের বাইরে বেরিয়েই প্রথমেই এক শিয়াল দম্পতির সাথে দেখা, তারপর কিছুটা এগোতেই দেখি এক পাল দাঁতাল ওয়াটহগ ঘুরে বেড়াচ্ছে মনের সুখে। হঠাৎ জিমের ওয়াকিটকিতে অন্য কোনো গাইড কিছু একটা খবর জানালো, আর তারপর জিমের এক গাল হাসি দেখে বুঝলাম নিশ্চয়ই কোনো ভালো খবর। জিম বলল চিতারা আজ মর্নিং ওয়াকে বেরিয়েছে। এইবার দেখলাম আফ্রিকার জঙ্গলে আমাদের ড্রাইভারের কেরামতি। জল কাদা ভরা এব্রো খেব্রো প্রান্তরের মধ্য দিয়ে গাড়ি চালালো একদম রাজধানীর গতিতে। মানে ওই রকম মাঠের মধ্যে দিয়ে যে ওরকম গাড়ি চালানো যেতে পারে তা বসে না থাকলে বিশ্বাস করা কঠিন। মাঝে মাঝে মনে হচ্ছিল আমাদের গাড়িটা যেন শুধুই লাফিয়ে লাফিয়ে চলছে। প্রায় 25 মিনিট পর আমরা হাজির হলাম স্পটে। ইতিমধ্যে খবর পেয়ে বেশ কিছু গাড়ি এসে হাজির। দূর থেকে দেখতে পেলাম আরও গাড়ি আসছে, আর তার মধ্যে দিয়েই তিনটে চিতা দুলকি চালে দৃপ্ত পদক্ষেপে হেঁটে চলেছে। কোনো দিকে কোনো হেলদোল নেই, ওদের কিচ্ছু এসে যায় না আমাদের উপস্থিতিতে। এখানে আবার জিম তার কেরামতি দেখালো, সব গাড়ি যেদিকে দাঁড়িয়ে ও তার উল্টো দিকে গাড়ি ছোটালো। আর তার কারণ কিছুক্ষণ পরেই বুঝে গেলাম আমরা। ও এমন জায়গায় গাড়িটাকে দাঁড় করালো যে কিছুক্ষণ বাদে ওই তিনটে চিতাই আমাদের গাড়ির একদম পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। ভালো করে দেখে বুঝলাম যে প্রায় 1 কিলোমিটার দূরে একদল ইম্পালার দিকে ওদের নজর। আর প্রকৃতির কি অদ্ভুত খেলা, অত দূর থেকে হরিণগুলো চিতা তিনটেকে দেখে সতর্ক হয়ে পালাতে লাগলো। আর তারপর শুরু হলো তিনটে চিতার সেই বিখ্যাত দৌড়। প্রায় 120 কিলোমিটার বেগে দৌড়ায় এই চিতারা, আর তাই কয়েক মিনিটেই আমাদের থেকে বহু দূরে চলে গেল ওরা। এবার গাড়ি ঘুরিয়ে আমরা চললাম দূরের ফাঁকা একটা জায়গার দিকে। একটা গাছের তলায় একটা সিংহ পরিবারকে দেখলাম বিশ্রাম নিচ্ছে। এরপর উদ্দেশ্যবিহীনভাবে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি চলল, অনেক রকমের পাখি দেখলাম। এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে জিম আমাদের দেখালো আফ্রিকার সবথেকে বিষাক্ত সাপ ব্ল্যাক মাম্বা। এটা ছাড়াও ব্ল্যাক নেকেড স্পিটিং কোবরা এবং পাফ অ্যাডারের মতন বিষাক্ত সাপও আছে এখানে, তবে এদের দেখা পাওয়া একটু শক্ত। দেখব আরও অনেক কিছু, ঘুরব মাসাই মারা। ফিরে আসছি একটা ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম আমরা আমাদের মাসাইমারা ট্যুরের কথায়। দুপুরবেলা লাঞ্চ করার জন্য রিসোর্টে ফিরছি, তখন আবার একটা দারুণ দৃশ্য। হঠাৎ জিম গাড়ি থামিয়ে অদূরে ঘাসের জঙ্গলের দিকে ইঙ্গিত করল। দেখি এক সিংহী ঘাসের জঙ্গলে লুকিয়ে বসে সামনের গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সিংহীর গায়ের রং ওই ঘাসের ঝোপের আলো আধারির সাথে এমনভাবে মিশে আছে যে আমরা বুঝতেই পারিনি। জিমের অভিজ্ঞ চোখ কিন্তু ঠিক খুঁজে পেয়েছে তাকে। সামনের একটা আগুনে পুড়ে ন্যাড়া হয়ে যাওয়া গাছের তলায় থমসনস গ্যাজেলের এক পরিবার মনের আনন্দে ঘাস খাচ্ছে। আমরা নিঃশব্দে অপেক্ষা করে আছি। এক একটা মুহূর্ত মনে হচ্ছে এক এক ঘন্টা। নড়াচড়া বারণ, সবাই চেষ্টা করছে যতটা সম্ভব চুপ করে থাকার। আমাদের জিপে আমাদের সাথেই ছিল একটা 8 বছরের জ্যাপানিজ বাচ্চা মেয়ে। সে তার মায়ের হাত ধরে দেখি একদম চুপ করে অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে সিংহীটার দিকে। হঠাৎ দেখলাম সিংহী দেবী খুব সন্তর্পণে ঘাসের জঙ্গলে লুকিয়ে থেকে নিজেকে প্রস্তুত করল, মানে একবার নিজের থাবাগুলোকে চেটে নিল, তারপর গুড়ি মেরে এগিয়ে গেল সামনের দিকে। লেজটা আছড়ে পড়ল শুকনো মাটির উপর, কিন্তু কোনো রকম শব্দ হলো না। প্রায় 20 মিনিট ধরে অপেক্ষা করে আছি আমরা। এর কিছুক্ষণ পরে সিংহীটা একটা হরিণের উপর ঝাঁপিয়ে পড়ল। প্রথমেই কিন্তু মারল না, হরিণটা 3-4 বার সিংহীর পায়ের তলা থেকে বেরিয়ে গেল ছুটতে, কিন্তু পরমুহূর্তে আবার সেই সিংহীর দখলে। তারপর শিকার সম্পূর্ণ করে মুখে করে নিয়ে তিনি চলে এলেন নিজের শাবকদের মুখে খাবার তুলে দিতে। আর আমরা মনের মধ্যে রোমাঞ্চ এবং বিষাদ দুটো নিয়েই ফিরে এলাম আমাদের রিসোর্টে। সেই রাতে বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল সিংহীটার রক্তমাখা মুখটা। কেমন লাগছে আমার এই মাসাইমারা জঙ্গল সাফারি? কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসি একটা ছোট্ট ব্রেকের পর। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা net.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সিংহের হরিণ শিকার দেখে ফেরার সময় বিকালে গেলাম মাসাইদের গ্রামে। বড় অদ্ভুত তাদের জীবনযাত্রা। এরা এক জায়গায় 8 বছরের বেশি থাকে না, সারা দিনে মাত্র 2 বার খায়। গরুর রক্তের সাথে দুধ মিশিয়ে খায় শক্তি অর্জনের জন্য। ওদের গ্রামে একটা বাড়িতে আমাকেও দিয়েছিল খেতে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে, তবে আমার একদমই খেতে ইচ্ছে হয়নি, তাই সবিনয়ে আমার আপত্তি জানিয়েছিলাম। প্রায় অন্ধকারাচ্ছন্ন একটা ঘরে পরিবার নিয়ে তারা থাকে, আজও দেখলাম লাঠি ঘষে আগুন জ্বালে। তবে ইদানিং সরকারি সাহায্য নিয়ে বাচ্চাদের পড়াশুনোর ব্যবস্থা করেছে তারা। সারাটা বিকেল এখানে কাটালাম আমরা। এই জনগোষ্ঠী ভূমধ্যসাগরীয় ও নিগ্রো জনজাতির সংমিশ্রণে গঠিত। মাসাইরা মা ভাষায় কথা বলে। এই ভাষায় মাসাই শব্দটি মা সাই থেকে এসেছে, যার অর্থ হল আমার মানুষ। মনে করা হয় যে 15th century মাঝামাঝি সময়ে উত্তর আফ্রিকা থেকে মাসাইদের পূর্বপুরুষরা নীল নদ বরাবর দক্ষিণ দিকে অগ্রসর হয়ে উত্তর কেনিয়া ও উত্তর তানজানিয়াতে এসে পৌঁছয়। ভূতাত্ত্বিকভাবে অসংখ্য আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে এই মাসাইমারা সৃষ্টি হয়েছে, যেগুলির মধ্যে কিলিমাঞ্জারো এবং মাউন্ট কেনিয়া প্রধান। একসময় চরম খরার কারণে প্রায় অর্ধেকের বেশি মাসাই জনজাতির বসবাসকারী জমি ব্রিটিশরা কেড়ে নেয় এবং বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, জাতীয় উদ্যান এবং রাজপথ তৈরি করে। 2018 পরিসংখ্যান অনুসারে মাসাইদের মোট জনসংখ্যা ছিল 12,97,000 মতন। কেনিয়াতে এদের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক। এদের গর্বের মূল উৎস হল এরা যোদ্ধা। ঐতিহ্যবাহী তলোয়ার ছাড়াও যোদ্ধারা একটি বর্শা বহন করে এবং কখনো কখনো রুঙ্গু নামে একটি নিক্ষেপকারী কাঠের ক্লাবও বহন করে। এদের বর্শা হলো মূলত পশুপালকের অস্ত্র। এছাড়া একসময় নাকি মানা হতো যে মাসাই যত বেশি সিংহ শিকার করেছে সে তত বড় বীর, যদিও এখন সিংহ শিকার এখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরা একেশ্বরবাদে বিশ্বাসী। এদের ঈশ্বরের নাম দেওয়া হয়েছে এনগাই বা এনকাই। এই ঈশ্বরের দুটি রূপ, যেমন কালো ঈশ্বর বা এনকাই নার্ক, যিনি দয়ালু, তিনি শুভ সময় ঘাস এবং সমৃদ্ধি নিয়ে আসেন, বজ্র ও বৃষ্টিতে তাকে পাওয়া যায়। এছাড়াও লাল ঈশ্বর বা এনকাই না নিয়োকি, যিনি প্রতিহিংসা পরায়ণ, তিনি দুর্ভিক্ষ এবং ক্ষুধা নিয়ে আসেন, তাকে বজ্রপাতের মধ্যে পাওয়া যায় এবং শুষ্ক ও খরা মৌসুমের সাথে চিহ্নিত করা হয়। বর্তমানে অবশ্য বেশিরভাগ মাসাই জনগণ খ্রিস্টান। এখন শুনিনি আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

আমাদের মারা রিসোর্টের সকালগুলো ছিল খুব সুন্দর। প্রতিদিন সকালে এখানে ঘুম ভাঙে, জল স্থির থাকে। এরা রাতে খাবারের সন্ধানে বের হয়, ফিরে আসে সকাল হওয়ার আগেই। সারা দিন মারা নদীর জলেই এরা থাকে। রাতের বেলায় সামনের মাঠে এসে নাকি ঘুরে যায় চিতা। মারা ন্যাশনাল রিজার্ভ ছড়িয়ে আছে 1,500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। বন্য প্রাণী রক্ষায় আজ মাসাইদের সরে যেতে হয়েছে মারা রিজার্ভের বাইরে। সেরেঙ্গেটি শব্দের মূল অর্থ সীমাহীন বিস্তীর্ণ ভূমি। এখানে না এলে বোঝার উপায় নেই সেই বিশালতার মূল অর্থ। যত দূর চোখ যায় শুধু ঘাস আর ঘাস, মাঝে মধ্যে দু একটি বড় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেরেঙ্গেটি কিন্তু মাসাই মারার 20 times বড়। পৃথিবীতে কিছু বন্য প্রাণী এখন বিলুপ্তির পথে। কিছু কিছু প্রাণী থাকে যার থাকার জন্য প্রয়োজন বিস্তীর্ণ এলাকা। চিতা তেমনই একটি। এক একটা চিতার টেরিটরি হয়ে থাকে প্রায় 1,000 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে। চিতার জন্য এতটা জায়গা মানুষ কতদিন ছাড়তে পারবে তা কেবল ভবিষ্যৎই বলে দেবে। মারা সেরেঙ্গেটিতে 30,000 বর্গ কিলোমিটারে এখন আছে মাত্র 300 চিতা। সন্ধেবেলায় মারা রিসোর্টে ফিরে এলাম। বন্য প্রাণীদের নিজস্ব ভূমিতে কিছুদিন থেকে খুব কাছ থেকে তাদের দেখা, মাসাইদের গ্রামে মানুষের জীবন ছুঁয়ে আসা, ক্ষুধার্ত চিতার বুলেটের মতন ছুটে বেড়ানো, সিংহের দর্পের সামনে অসহায় হরিণের প্রাণে বাঁচার চেষ্টা, এসবই অনেকটা কল্পনার মতন মনে হয়, যেন স্বপ্নে ঘুরে আসা এক জগৎ। আমাদের মাসাই মারা ভ্রমণ এবারের মতন শেষ হল। এরপর যাব লেক নাইভাসা, এম্বুসেলি ন্যাশনাল পার্ক, যেখান থেকে মাউন্ট কিলিমানজারো মানে চাঁদের পাহাড় দেখা যায়, আর সবশেষে যাব জাঞ্জিবার সমুদ্র তটে। কি কেমন লাগলো আমার মাসাই মারা টুয়ার? যেতে ইচ্ছে করছে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আসছে একটা দারুণ সুন্দর গান। Stay tuned with RadioBanglaNet.com.

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জ্বালায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনে আমার কিসের প্রতিধ্বনি।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসায়।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালোই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্ধ।

0: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।
1: মালতী বালা বালিকা বিদ্যালয়, কবি জয় গোস্বামী। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব, মোহনবাসী, তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি। ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। বেনি মাধব, বেনি মাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে ওলে গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধে বেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোলো, ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। বেনি মাধব, বেনি মাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি, তবু আগুন বেনি মাধব আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই?
2: হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। সকলেই গুরুকে কিন্তু একটা বিশেষ রূপে সম্মান জানাই, আর যেহেতু আমরা গুরুকে সম্মান জানাই, সেজন্য আমি ভাবলাম যে আজকের প্রবাসী মন অনুষ্ঠানে কথা হবে গুরুদেরকে নিয়ে। মানে আমাদের জীবনে যারা একটা প্রভাব ফেলেছেন, যারা আমাদেরকে শিখিয়েছেন, তাদের নিয়ে কিন্তু আজকের প্রবাসী মনে অনেক কথা হবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর হ্যাঁ, আজকে প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলছি গুরুদেরকে নিয়ে। তো আমাদের গুরু হিসেবে আমরা যাদেরকে মনে করি, মাতা পিতা তারা তো আছেনই, তাছাড়াও কিন্তু শিক্ষক, তাদেরকেও কিন্তু আমরা গুরু হিসেবে কল্পনা করি। শিক্ষকতাকে একটি মহৎ ও মানবিক পেশা হিসেবে গণ্য করা হলেও শিক্ষণ প্রক্রিয়া কিন্তু অনেক জটিল একটি কাজ। শিক্ষকতা কেবল একটি পেশা নয়, বরং সমাজ ও দেশের এক ধরনের সেবা বলা যেতে পারে। একজন সফল শিক্ষক হওয়ার জন্য কেবল বিষয় সংশ্লিষ্ট জ্ঞান ও শেখানো পদ্ধতি যে যথেষ্ট তা কিন্তু নয়। বিশেষ করে বিষয়গত জ্ঞানের পাশাপাশি শিক্ষার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক ও দার্শনিক প্রেক্ষাপটও কিন্তু শিক্ষককে জানা দরকার, যাতে শিক্ষক সেটা তাদের ছাত্রকে পড়াতে পারে বা তাদেরকে বোঝাতে পারে যে কিভাবে তারা সামাজিক আর রাজনৈতিক ব্যাপারে আরও ভালো করে ভাবতে পারে আর তাদের একটা ওপিনিয়ন তৈরি করতে পারে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com বাংলা,
1: বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা।

0: পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতেই, হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারও পিছুতে, মনো নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। যেথা সেথা ধাই, যাহা তাহা পাই, ছাড়িনে কো ভাই ছাড়িনে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়িনে, যাহা যেতে চায় ছেড়ে দি তারে তখনই, বকিনে কারো শুনিনে কাহারও বকুনি, কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়িনে। যেথা সেথা ধাই, যাহা তাহা পাই, ছাড়িনে কো ভাই ছাড়িনে, তাই বলে কিছু তাড়াতাড়ি করে কাড়িনে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে, আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে, অস্ত্র গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোণিত বরণে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে, এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি, বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া, যার বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি, এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে, মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসী, বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলীন বকুল শয়নে। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মনো নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে, সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে, যখন ছেড়েছি উচ্ছে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে, দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মনো নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি, আপনার বন্ধু সুস্মিতা, নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, শিক্ষকের পেশাগত শিক্ষা এমন হবে যা শুধু শিক্ষার্থীদের পাঠদান ও শ্রেণী ব্যবস্থাপনার মধ্যে সীমিত থাকবে না, তার পড়াশোনার পরিধি হবে ব্যাপক, আর আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে আগ্রহ থাকবে অফুরন্ত, সেই সঙ্গে চিন্তা ও বিবেচনা বোধ থাকবে সীমাহীন। শিক্ষককে শিক্ষার্থীদের জানতে ও বুঝতে হবে এবং তার সঙ্গে কর্মকাণ্ডে মানবিক মূল্যবোধ কিন্তু প্রতিফলিত করতে হবে, তবেই কিন্তু উন্নত শিক্ষার জন্য একটা দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা তৈরি করা যাবে। আর দক্ষ শিক্ষক তৈরি করতে গেলে আমরা সকলেই জানি যে তার জন্য কিন্তু দরকার উন্নত মানের শিক্ষা ব্যবস্থা। আরও কথা হবে কিন্তু গানের উপরেই।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, প্রাচ্য দেশীয় শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষক সম্পর্ক সবসময় কিন্তু গুরু শিষ্যের মতো ছিল। প্রাচীন ভারতের নালন্দা থেকে শুরু করে সোমপুর বৌদ্ধবিহার ও শালবন বৌদ্ধবিহার, এছাড়াও নিকট অতীতের পণ্ডিত সমাজ, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখছি যে গুরু শিষ্যের পরম্পরাকে কিন্তু আমরা দেখি কি তাদের একে অপরের প্রতি যে শ্রদ্ধা আর যে বিনয় থাকে সেটা কিন্তু অপরিসীম। যেখানে একজন শিক্ষক তার ছাত্রকে একাডেমিক শিক্ষা থেকে শুরু করে নীতি আদর্শ, শিষ্টাচার সহ ব্যবহারিক জীবনের সব ধরনের দিক নির্দেশনায় দীক্ষিত করতে পারেন, সেটাই কিন্তু আসল শিক্ষা। আর ছাত্র তার গুরুর সেই শিক্ষাকে অন্তরে ধারণ করে ভবিষ্যৎ জীবনে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা কিন্তু শিক্ষকের অনুপ্রেরণা ও রোল মডেল অনুসরণ করেন আর সেটা করে কিন্তু তাদের জীবনযাপনটা করেন।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। শিক্ষকদেরকে নিয়ে মূলত, কারণ তাদেরকে আমরা কিন্তু গুরু হিসেবে মনে করি আমাদের মা বাবার পরেই। যেটা বলছিলাম যে যেহেতু শিক্ষক এমন একজন ব্যক্তি যিনি ছাত্রছাত্রীদের শিক্ষা দেন, সেহেতু শিক্ষক স্কুল ও কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করেন। শিক্ষকতা পেশা সারা বিশ্বের সবচেয়ে সম্মানিত চাকরিগুলোর মধ্যে একটি। তাই শিক্ষকদের সম্মানার্থে 1995 সাল থেকে প্রতি বছর 5ই অক্টোবর বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালন করা হয়। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়ে থাকে। ইউনেস্কোর মতে বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পালন করা হয়। আরও কথা হবে গানের ওপারে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, একজন শিক্ষকের ভূমিকা ও দায়িত্ব কিন্তু অফুরন্ত এবং মানুষ সম্পন্ন শিক্ষা দেওয়াটাই কিন্তু তার মুখ্য কাজ। তারা আমাদের জীবনকে স্পর্শ করে আর আমাদের আচরণকে প্রভাবিত করে। শিক্ষকদের অর্জিত বিদ্যা শিক্ষার্থীদের মধ্যে তাদের মান অনুযায়ী সঞ্চারিত করা কিন্তু খুব সহজ কথা নয়। শিক্ষকের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ হলো টেকসই জ্ঞান ও অনুসন্ধান করা। এইসবের প্রতিফলন কিন্তু ঘটে আমরা দেখি যে চর্চার মাধ্যমে। অন্যদিকে শিক্ষকতা পেশার জন্য প্রয়োজন সামগ্রিক দক্ষতা, আর বিকাশের জন্য প্রয়োজন শিক্ষকের শিক্ষা। এই কার্যক্রমে আমরা দেখতে পাই যে বিষয়, জ্ঞান, শেখানোর পদ্ধতি, শিক্ষার বিভিন্ন দর্শন, মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা, শিক্ষার ঐতিহাসিক ও রাজনৈতিক পটভূমি, আর্থসামাজিক প্রেক্ষাপট, তাছাড়া শিক্ষার অনুশীলন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু অন্তর্ভুক্ত থাকে একটা কার্যক্রমের ভিতরে, যেটা শিক্ষার মাধ্যমে মানুষজনের মধ্যে প্রদান করা সম্ভব হয়ে থাকে।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরিকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতী। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রে দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের, তোমায় কি গিয়েছিল ভুলে, তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসি রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাই জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী। ন ছবি ন তুমি ছবি।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসীমন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শিক্ষকের দায়িত্ব কর্তব্যের পরিসর কিন্তু অত্যন্ত ব্যাপক। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আর্নল্ড জোহান সামারফিল্ড নতুন নতুন ধারণা নিয়ে কিন্তু বিশ্বকে চমকে দিয়েছিলেন। তিনি অনেকবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও শেষ পর্যন্ত কিন্তু তিনি সেই পুরস্কার পাননি। সামারফিল্ড একজন শিক্ষক ছিলেন, নিজে নোবেল পুরস্কার পাননি বলে তিনি কিন্তু হাল ছেড়ে দেননি, বরং তিনি তার ছাত্রদের এমনভাবে গড়ে তুলেছিলেন যে তার ছাত্ররা যাতে নোবেল পুরস্কার পেতে পারে। তিনি যত না বড় বিজ্ঞানী ছিলেন, তার চেয়ে বড় শিক্ষক ছিলেন। একজন শিক্ষকের স্বপ্ন তার ছাত্ররা তাকে একদিন অতিক্রম করবে, এটাই স্বাভাবিক।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, সমাজে কিন্তু ভালো শিক্ষকের বড়ই অভাব, মানে এমন শিক্ষক যারা চান যে তাদের ছাত্ররা একদিন তাদেরকেই অতিক্রম করবে, এরকম শিক্ষক কিন্তু খুব একটা বেশি হয়তো পাওয়া যায় না। তবে শিক্ষা ও সংস্কৃতি এবং সমাজ উন্নয়নে সব শিক্ষকেরই ভূমিকা থাকবে সমান এমনটা কিন্তু নয়। বিশেষ করে শিক্ষকের প্রভাব, প্রতিপত্তি ও সুনাম শুধু শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় বিদ্যমান থাকে না। একজন শিক্ষক আদর্শ মানব সৃষ্টির শৈল্পিক কারিগরও বটে এবং তার দৃষ্টিভঙ্গি, নির্দেশনা ও আদর্শ জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে মানবতার কল্যাণের জন্য নিবেদিত হয়। তাই বলা হয় যে ব্যক্তি মানব এখানে কিন্তু অর্থহীন, কিন্তু ব্যক্তি শিক্ষক সবার শ্রদ্ধার ও সম্মানের পাত্র। তাছাড়া শিক্ষক সমাজ সর্বজনীন, কল্যাণকর ও প্রভাবশালী সচেতন প্রতিনিধি।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

আমার ফ্লাইটটা যখন দমদম বিমানবন্দর থেকে আকাশে উড়ল, তখন গায়ে চিমটি কেটে দেখলাম যে আমার মাসাই মারা যাওয়ার স্বপ্নটা আর স্বপ্ন নয়, সত্যি হলো। তবে আমার গত কয়েক মাসের প্রচেষ্টা সার্থক। আজ আমি চলেছি মাসাই মারা। হ্যাঁ বন্ধুরা, আমি এসে গেছি সেই আপনাদের সব থেকে প্রিয় ট্রাভেল শোটা নিয়ে, যার নাম গ্লোব ট্রটিং উইথ কৌশিক। ফ্লাইটের মধ্যে খাওয়া দাওয়া সিনেমা দেখা, সে এক এলাহি ব্যাপার। ঠিক 4 ঘন্টা পর এসে পৌঁছলাম দুবাইতে। এখানে আমাদের লে অফও ছিল তখন ভারতীয় সময় দুপুর 2:30। এয়ারপোর্টে নেমে চোখ ধাঁধিয়ে গেল, কেন দুবাইকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিমানবন্দর বলে তা বুঝতে পারলাম। সারা বিশ্বের অসংখ্য মানুষের উপস্থিতিতে এই এয়ারপোর্টটা গম গম করছে। প্রায় ঘন্টা তিনেক এখানে কাটাবার পর আবার এমিরেটসেরই বোয়িং 777 এয়ারবাস করে 4 ঘন্টা 15 মিনিট পরে এসে পৌঁছলাম নাইরোবির জোমো কেনিয়াত্তা বিমানবন্দরে। ভারতীয় সময় অনুযায়ী তখন রাত 10:25। এয়ারপোর্টে নেমে বুঝলাম বেশ ঠান্ডা এখানে। ইমিগ্রেশনের নিয়মগুলো কমপ্লিট করে বাইরে বেরিয়ে দেখি আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। গ্লোবের করে দেওয়া ব্যবস্থা এতটাই ভালো যে দেশে বিদেশে যেখানেই যাই না কেন, কখনো কোনো রকম টেনশনে পড়তে হয়নি আমার। রাতে নাইরোবি আলোয় ঝলমল করছে, মসৃণ রাস্তা। প্রায় 20 মিনিট পরে এসে পৌঁছলাম আমাদের হোটেলে। কেনিয়ার রাজধানী হলো নাইরোবি। এটা রীতিমতো জমজমাট একটা শহর। নাইরোবির সাধারণ মানুষ বেশ সুশৃঙ্খল, এমনকি আমরা যখন জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছি সেই সময় সব গাড়ি নিজে থেকেই দাঁড়িয়ে যাচ্ছে। এটা দেখে সত্যি ভালো লেগেছিল। শুনবো এই ট্যুরের কথা, তবে তার আগে চলুন ব্যাক টু ব্যাক কয়েকটা গান শুনে নিই। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট .com মন যখন নিরুদ্দেশ। আর প্রথম যে গানটা শোনাবো সেই গানটা আমার খুব প্রিয়, ইমনের গাওয়া ইন্দুবালা ভাতের হোটেলের কোথায় তোমায় পাই। শুনুন, ভালো লাগবে আপনার।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাকে নিয়ে চলেছি সেই ভয়ঙ্কর সুন্দর মাসাই মারা। আমার এই ট্যুরের সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল গ্লোব, মানে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নিয়েই ডিনারটা কমপ্লিট করে চললাম ঘুমের দেশে। পরের দিন সকালে ঘুম ভাঙল এক বন্ধুর ফোনের শব্দে। মাসাই মারায় কি দেখবো কি দেখবো না এই রকম হাজারটা কথা বলে গেল। স্নান সেরে ঝটপট ব্রেকফাস্ট করে নিলাম, একটু বাদেই আমাদের গাড়ি চলে এলো আর আমরাও ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম হই হই করে। প্রথমেই গেলাম জিরাফ রেস্কিউ সেন্টারে। এখানে বিভিন্ন জায়গা থেকে জিরাফদের উদ্ধার করে আনা হয়। বেশ কিছু জিরাফ এখানে আছে। সকালের দিকে গেলে দর্শকরা হাতে করে জিরাফদের খাওয়াতেও পারেন, তাই আমরাও সেই সুযোগটা পেলাম। নিজের হাতে করে অ্যানিমাল ফুড খাওয়ালাম জিরাফগুলোকে, সে এক দারুণ মজার অভিজ্ঞতা। এরপর আমরা গেলাম এলিফেন্ট অরফানেজ। এখানে মাতৃহারা হাতির বাচ্চাদের রাখা হয়। প্রত্যেক দিন সকালে একটা নির্দিষ্ট সময় বাচ্চাগুলো জঙ্গল থেকে দৌড়ে আসে দুধ খাবার জন্য। কর্মীরা নিজেদের হাতে বড় বড় ফিডিং বোতলে বাচ্চাগুলোকে দুধ খাওয়ান। ওরা দুধ খায়, মাটি মেখে মাটিতে গড়াগড়ি খেতে খেতে খেলা করে। সে এক অনিন্দ সুন্দর দৃশ্য। এখান থেকে বেরিয়ে এবার একটা শপিং মলে ঢুকে জল, বিস্কিট, কেক, স্ন্যাক্স অল্প করে কিনে নিলাম। আর মলের মধ্যে আমাদের বাটার বিশাল দোকান দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম। তারপর ওখান থেকে ফিরে এলাম আমাদের হোটেলে। হ্যাঁ, আগামীকাল থেকে শুরু হবে পৃথিবী বিখ্যাত মাসাই মারা সাফারি। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, আর ব্রেকের পর ফিরে আসি আমি, নিয়ে যাব আপনাদের মাসাই মারা। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক। আর এখন যে গানটা আমি শোনাবো আপনাদেরকে, এটাও আমার খুব প্রিয় গান, ডাকঘর সিনেমায় দুর্নিবারের গাওয়া আমরা সবাই চিঠি। দারুণ লাগবে আপনার, শুনুন গানটা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি কেনিয়ার মাসাই মারাতে। ঠিক সকাল 8টায় আমরা নাইরোবি ছাড়লাম, যাবার পথে পড়ল দ্য গ্রেট রিফ্ট ভ্যালি, পাহাড়ি জায়গায় দিগন্ত বিস্তৃত উপত্যকা। প্রায় ঘণ্টা দুয়েক পর এসে পৌঁছলাম একটা ছোট শহরের মতন জায়গায়, এখানেই লাঞ্চ সারলাম আর এখান থেকেই আমাদের গাড়িটা চেঞ্জ করতে হলো। মানে আমরা টয়োটা ছেড়ে উঠলাম ছাদ খোলা বড় সাফারি গাড়িতে। ড্রাইভার হলো মাসাই মারার অন্যতম সেরা ড্রাইভার জিন। আমরা মাসাই মারা ন্যাশনাল পার্কে যখন পৌঁছলাম তখন প্রায় 4:30 বাজে। গেট দিয়ে ঢোকার পর কিছু দূর এগোলাম, জঙ্গল কিন্তু ক্রমেই গভীর হচ্ছে। এবার প্রথমেই একদল জেব্রা আর ইম্পালা হরিণের দল আমাদের স্বাগত জানালো। ওদের পাশ কাটিয়ে কিছুটা এগোতেই এক বিরাট বড় দাঁতাল হাতির সঙ্গে মোলাকাত হলো। সে তার ওই বিশাল শরীর নিয়ে আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে হলো আমরা ওকে নয়, ও যেন আমাদেরই দেখতে এসেছে। কিছুটা সময় সেখানে ফটো সেশন কমপ্লিট করে তারপরই জিম গাড়ি ছোটালো অন্যদিকে, যেখানে দুই শৃঙ্গের এক বিশাল দেহি পূর্ণবয়স্ক আফ্রিকান গন্ডার মশাই আমাদের জন্য অপেক্ষা করছেন। কিন্তু তিনি যেন লজ্জাবতী লতা, আমাদের দেখেই আফ্রিকার বিখ্যাত সাভানা ঘাসের আড়ালে লুকিয়ে পড়লেন তিনি। তার আগে অবশ্য ফটো তোলার জন্য কয়েক মিনিট পোজটা উনি দিয়েছিলেন, তবে যা দেখলাম তা আমাদের জন্য যথেষ্ট। সেদিন আরও কিছুক্ষণ ইতস্তত ঘোরাঘুরি করে কিছু ওয়াইল্ড বিস্ট, বুনো মহিষ, আরও ইম্পালা, অ্যান্টিলোপ দেখে ফিরে এলাম মারাসোপা রিসোর্টে। এসে তো চোখ পুরো ছানা ভরা, এ কোথায় এলাম, এ যেন বিবিদের মাঝে দেখো মিলন মহান। কি দেখলাম বলছি সেটা, তবে তার আগে চলুন এখন শুনে নিই পরপর কয়েকটা গান। আর গানের ওপারে আমি আসছি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা .com, মন যখন নির্দেশ। এখন যে গানটা আমি শোনাবো সেটা অন্তরা মিত্রের গাওয়া, এভাবেও প্রেমে পড়া যায়।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। মাসাই মারা ঘুরতে এসে আমরা ফরেস্টের ভিতরেই মারাসোপা রিসোর্টে ছিলাম। এখানে এসে দেখলাম সারা পৃথিবীর লোক বোধহয় এক ছাদের তলায় এসে হাজির হয়েছে। ইউরোপিয়ান, ব্রিটিশ, চাইনিজ, জাপানিজ আর আমার মতন আরও পাঁচজন বাঙালি। এখানে আসা থেকেই আমার নিজেকে মনে হচ্ছিল আমিও যেন সেই চাঁদের পাহাড়ের শঙ্কর। সোনার খনি খুঁজে পাবো কি না জানি না, তবে রাতের বেলায় রিসোর্টের আমার ঘরের জানলা দিয়ে দূরের পাহাড় আর কালো অন্ধকার জঙ্গলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল এই ট্যুরটা ফুল অফ অ্যাডভেঞ্চার হতে চলেছে। রিসোর্টটা বিরাট বড়, বিশাল রিসেপশন লাউঞ্জ, বিভিন্ন ভাষার মানুষের কথার আওয়াজে জায়গাটা একেবারে মুখরিত হয়ে উঠেছে। সুইমিং পুলের পাশেই রয়েছে কফি লাউঞ্জ। সেখানে এসে এমন একটা জিনিস দেখলাম, সেটা সত্যি বলছি আগে থেকে আশা করিনি। এখানে একটা কর্নার রয়েছে শুধুমাত্র দার্জিলিং টি এর জন্য। ফ্রেশ চায়ের গন্ধে মম করছে পুরো সেই জায়গাটা। এছাড়াও রয়েছে তিন চার রকমের কফি, চকলেট আরও কত কী। ঘণ্টাখানেক বাদে পাশে ডাইনিং রুমে গেলাম ডিনার করতে, সেখানেও চোখ ছানা বড়া। কি খাবো, কোথা থেকে শুরু করব বুঝতেই পারছিলাম না। প্রায় 50-60 রকমের খাবার। ডিনার শেষে ঘরে ফিরে ঘুমের দেশে চলে গেলাম। রাতে একটা সাংঘাতিক স্বপ্ন দেখলাম, আমি মাসাই মারার একদম গভীরে কোনো এক অজানা জঙ্গলে দাঁড়িয়ে, শুধু ঝিঝি পোকার ডাক আর কিছুই শোনা যাচ্ছে না। স্বপ্নের মধ্যেই বুঝতে পারছিলাম ওই অন্ধকারের গভীরতাকে, নিজের হাতটাও নিজে দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ কোনো একটা প্রাণীর আত্মচিৎকারে সব নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। বেশ স্পষ্টই বুঝতে পারলাম কোনো এক শিকারি শিকার ধরেছে। খাদ্য

আর খাদকের এই খেলা জঙ্গলে বড়ই নির্মম। ঝটপট করে উঠে পড়লাম, আর উঠে জানলা দিয়ে বাইরের দিকে তাকাতেই দেখলাম বিস্তীর্ণ জঙ্গল আর উপত্যকা ভোরের কমলা রং মেখে আমার জন্যই যেন অপেক্ষা করছে। চলুন এখন একটা ব্রেক নিয়ে নিই আর শুনে নিই দারুণ একটা সুন্দর গান, স্নিগ্ধজিৎ ভৌমিকের গাওয়া শুধু তুমি।

ঠিক সকাল 6:30 প্যাকড ব্রেকফাস্ট আর লাঞ্চ নিয়ে বের হলাম সারাদিনের সাফারির জন্য। সাফারি শুরুর প্রথমেই জিরাফ আর জেব্রারা অভ্যর্থনা জানালো, আর একটু এগোতেই দেখলাম সব গাড়ি একটা নির্দিষ্ট দিকে দৌড়চ্ছে। বলা বাহুল্য আমরাও দৌড়ালাম সেই দিকে। ওখানে গিয়ে বুঝলাম সবার এখানে আসার কারণটা। একটা দুটো নয়, দেখি 8 জন সিংহপত্নী মর্নিং ওয়াকে বেরিয়েছে। তবে আমাদের খুব একটা পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করল না তারা। তারা নিজেদের মধ্যেই গভীর সাংসারিক আলোচনায় ব্যস্ত মনে হলো। মনে হলো সকালে বাচ্চাদের ইম্পালা না জেব্রা কার মাংস দিয়ে খাওয়াবে সেই নিয়েই ওরা বেশি চিন্তিত। তাদের চারিদিকে প্রায় 25-30টা গাড়িতে বিভিন্ন দেশের বিভিন্ন স্বাদের এত নধর নধর মাংস রয়েছে, সেদিকে ওদের কোনো ভ্রূক্ষেপই নেই। আমরা মনের সুখে ছবি তুলতে লাগলাম। কিছুক্ষণ পর সিংহীদের মর্নিং আড্ডা পর্ব শেষ হলে তেনারা হাঁটতে হাঁটতে ঘাসের জঙ্গলের ভিতরে চলে গেলেন। এরপর ঘুরতে ঘুরতে চোখে পড়ল জিরাফ দম্পতি মনের সুখে গাছের পাতা খেতে খেতে প্রাত্রাস সারছেন। আসলে জিরাফরা যে ধরনের পাতাগুলো খেতে পছন্দ করে সেই পাতাগুলো গাছের অনেক উপরে হয়, আর সেগুলো পেতে হলে ওই 10 ফুট লম্বা গলাটা একান্তই প্রয়োজন। তা জিরাফদের ওই রকম ব্রেকফাস্ট করতে দেখে আমাদের মনে হলো যে প্রাত্রাসটা এবার সেরে নেওয়া প্রয়োজন। একটা বড় বাওয়াব গাছের তলায় গাড়ি দাঁড় করিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। সে এক দুর্দান্ত অভিজ্ঞতা বটে। চারিদিক ধুধু প্রান্তর, তার মাঝখানে একটা গাছের তলায় আমরা কজন বসে আছি। খুব কাছেই সিংহ রয়েছে, আর রয়েছে অসংখ্য হরিণ। খাওয়ার পর আবার সাফারি শুরু হলো। কত যে জন্তু জানোয়ার দেখলাম তার ইয়ত্তা নেই। জিরাফ, জেব্রা, ইম্পালা, থমসনস গেজেল, অ্যান্টিলো, বাফেলো, আরও কত কি। তবে তার মধ্যে সেরা ঘটনা হলো দ্য গ্রেট মাইগ্রেশন দেখা। সেই দেখার জন্যই সমস্ত পর্যটকরা মাসাই মারায় আসে। দুপুর 12টা নাগাদ হঠাৎ খবর পাওয়া গেল যে স্যান নদীর ধারে ওয়াইল্ড বিসরা জমায়েত হয়েছে নদী পেরোনোর জন্য, অর্থাৎ মাইগ্রেশনের জন্য। জিম আমাদের গাড়ি ছোটালো সেই দিকে। মিনিট 20 বাদে অকুস্থলে গিয়ে দেখি গাড়ির মেলা নদীর ধারে। আমরাও অপেক্ষা করতে লাগলাম সেই হাজার হাজার ওয়াইল্ড বিস্টের সাথে। প্রায় 8 ঘন্টা পিন ড্রপ সাইলেন্স নিয়ে অপেক্ষা করার পর এলো সেই মহেন্দ্রক্ষণ। ট্যানজানিয়ার সেরেঙ্গিটির জঙ্গল থেকে হাজার হাজার ওয়াইল্ড বিস্ট কেনিয়ার মাসাই মারার জঙ্গলে ঢুকতে লাগলো স্যান নদী পেরিয়ে। হ্যাঁ, একই জঙ্গল, স্যান নদীর এপাশে কেনিয়ায় তার নাম মাসাই মারা, আবার নদীর অন্য প্রান্তে ট্যানজানিয়াতে এটাই সেরেঙ্গিটি। দেখে অদ্ভুত একটা রোমাঞ্চ লাগলো। নদীতে কুমির রয়েছে প্রচুর, তবে এই মাইগ্রেশনের সময় তারা শিকার ধরার চেষ্টা ভুলেও করে না। 600 পাউন্ড ওজনের একটা ওয়াইল্ড বিস্টের পায়ের তলায় পড়লে কুমির বাবাজিদের বেঁচে থাকার চান্স খুব কম, আর এখানে এতগুলো ওয়াইল্ড বিস্ট, সুতরাং দূর থেকে শুধু চোখ দুটো নদীর ঘোলা জলের উপর বার করে তাদের দেখা ছাড়া আর কিছুই করার নেই। যা এতদিন দেখেছি অ্যানিমাল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে, তাই আজ সচক্ষে দেখলাম আমাদের জীবন সার্থক। আমার এই ট্যুরটা পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100 136 126 বা +91 833 505 2001, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in, আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম ব্রেকের পর, আমি রয়েছি আপনাদেরই সাথে মাসাইমা রায়, আর আমি আপনাদের চলার সাথী কৌশিক। আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। স্যান নদীর এপাশে, মানে যেদিকে আমরা দাঁড়িয়ে আছি, সেই মাসাইমারার জঙ্গল থেকে উল্টো দিকের সেরেঙ্গেটির জঙ্গল শুরু হলো গ্রেট মাইগ্রেশন। শক্তিশালী ওয়াইল্ড বিস্টগুলো দৌড় শুরু করলো নদীর ওপাশে যাওয়ার জন্য, আর সেই সাথে ধুলোর ঝড়ে ঢেকে গেল চারিদিক। প্রায় 40 মিনিট ধরে চলল এই মাইগ্রেশন। আমরা ধুলো এড়িয়ে সোজা ডান দিকে সরু রাস্তা ধরে এগিয়ে গেলাম। সেখানে দেখি আর একটা নদী, এর নাম হলো মারা নদী। লাঞ্চের সময় হয়ে গেছে, এখানে গাড়িতে বসেই লাঞ্চ সারলাম মারা নদীর ধারে। নদীতে বেশ কিছু জলহস্তি ও কুমির দেখলাম। এই মারা নদী দিয়েও মাইগ্রেশন হয়। দুপুর 2টার পর আবার শুরু হলো আমাদের সাফারি। একটা গাছের ওপর আধ খাওয়া হরিণের 2টো পা ঝুলছে দেখলাম, এ নিশ্চয়ই লেপার্ডের কাণ্ড কারখানা। আবার একদল শকুন দেখলাম একটা পশুর মৃতদেহ মহা আনন্দে ভোজন করছে। আর জিরাফ জেব্রা

আর ফিরে আসার পথে আবার একটা ব্রেকিং নিউজ। একটা জায়গায় দেখি দুটো আফ্রিকান হক ইগল বসে আছে। এত বড় সাইজের আর এত সুন্দর ইগল আমি এর আগে দেখিনি। আমাদের ড্রাইভার জিম গাড়িটা দাঁড় করিয়ে দিল। আমরা গাড়ি থেকে নেমে কিছুটা কাছে গিয়ে অনেকগুলো ছবি তুললাম, আর তাতে ওদের কোনো আপত্তি আছে বলে আমার মনে হলো না। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, দেখবো আরও অনেক কিছু, তবে তার আগে শুনে নেব পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হারিয়ে গেছে বাসের টিকিট, ট্যাক্সিতে সেলফোন, চলতে চলতে পথ হারিয়ে বন্ধু কতজন।
0: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে। সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুধাময়ীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আজ ভোরবেলায় হঠাৎ এক পশলা বৃষ্টি হয়ে গেল। এই বৃষ্টির জন্য আমরা কেউ তৈরি ছিলাম না। অবশ্য কিছুক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গিয়ে বৃষ্টি থেমে গেল। তারপর সকাল 7টায় আমরা বের হলাম সাফারিতে। আজ রিসোর্টের বাইরে বেরিয়েই প্রথমেই এক শিয়াল দম্পতির সাথে দেখা, তারপর কিছুটা এগোতেই দেখি এক পাল দাঁতাল ওয়াটহগ ঘুরে বেড়াচ্ছে মনের সুখে। হঠাৎ জিমের ওয়াকিটকিতে অন্য কোনো গাইড কিছু একটা খবর জানালো, আর তারপর জিমের একগাল হাসি দেখে বুঝলাম নিশ্চয়ই কোনো ভালো খবর। জিম বলল চিতারা আজ মর্নিং ওয়াকে বেরিয়েছে। এইবার দেখলাম আফ্রিকার জঙ্গলে আমাদের ড্রাইভারের কেরামতি। জল কাদা ভরা এবড়ো খেবড়ো প্রান্তরের মধ্য দিয়ে গাড়ি চালালো একদম রাজধানীর গতিতে। মানে ওই রকম মাঠের মধ্যে দিয়ে যে ওরকম গাড়ি চালানো যেতে পারে তা বসে না থাকলে বিশ্বাস করা কঠিন। মাঝে মাঝে মনে হচ্ছিল আমাদের গাড়িটা যেন শুধুই লাফিয়ে লাফিয়ে চলছে। প্রায় 25 মিনিট পর আমরা হাজির হলাম স্পটে। ইতিমধ্যে খবর পেয়ে বেশ কিছু গাড়ি এসে হাজির। দূর থেকে দেখতে পেলাম আরও গাড়ি আসছে, আর তার মধ্যে দিয়েই 3টে চিতা দুলকি চালে দৃপ্ত পদক্ষেপে হেঁটে চলেছে। কোনো দিকে কোনো হেলদোল নেই, ওদের কিচ্ছু এসে যায় না আমাদের উপস্থিতিতে। এখানে আবার জিম তার কেরামতি দেখালো, সব গাড়ি যেদিকে দাঁড়িয়ে ও তার উল্টো দিকে গাড়ি ছোটালো, আর তার কারণ কিছুক্ষণ পরেই বুঝে গেলাম আমরা। ও এমন জায়গায় গাড়িটাকে দাঁড় করালো যে কিছুক্ষণ বাদে ওই 3টে চিতাই আমাদের গাড়ির একদম পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। ভালো করে দেখে বুঝলাম যে প্রায় 1 কিলোমিটার দূরে একদল ইম্পালার দিকে ওদের নজর। আর প্রকৃতির কি অদ্ভুত খেলা, অত দূর থেকে হরিণগুলো চিতা 3টেকে দেখে সতর্ক হয়ে পালাতে লাগলো। আর তারপর শুরু হলো 3টে চিতার সেই বিখ্যাত দৌড়। প্রায় 120 কিলোমিটার বেগে দৌড়ায় এই চিতারা, আর তাই কয়েক মিনিটেই আমাদের থেকে বহু দূরে চলে গেল ওরা। এবার গাড়ি ঘুরিয়ে আমরা চললাম দূরের ফাঁকা একটা জায়গার দিকে। একটা গাছের তলায় একটা সিংহ পরিবারকে দেখলাম বিশ্রাম নিচ্ছে। এরপর উদ্দেশ্যবিহীনভাবে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি চলল, অনেক রকমের পাখি দেখলাম। এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে জিম আমাদের দেখালো আফ্রিকার সবথেকে বিষাক্ত সাপ ব্ল্যাক মাম্বা। এটা ছাড়াও ব্ল্যাক নেকেড স্পিটিং কোবরা এবং পাফ অ্যাডারের মতন বিষাক্ত সাপও আছে এখানে, তবে এদের দেখা পাওয়া একটু শক্ত। দেখবো আরও অনেক কিছু, ঘুরবো মাসাই মারা, ফিরে আসছি একটা ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম আমরা আমাদের মাসাইমারা ট্যুরের কথায়। দুপুরবেলা লাঞ্চ করার জন্য রিসোর্টে ফিরছি, তখন আবার একটা দারুণ দৃশ্য। হঠাৎ জিম গাড়ি থামিয়ে অদূরে ঘাসের জঙ্গলের দিকে ইঙ্গিত করল। দেখি এক সিংহী ঘাসের জঙ্গলে লুকিয়ে বসে সামনের গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সিংহীর গায়ের রং ওই ঘাসের ঝোপের আলো আধারির সাথে এমনভাবে মিশে আছে যে আমরা বুঝতেই পারিনি। জিমের অভিজ্ঞ চোখ কিন্তু ঠিক খুঁজে পেয়েছে তাকে। সামনের একটা আগুনে পুড়ে ন্যাড়া হয়ে যাওয়া গাছের তলায় থমসনস গ্যাজেলের এক পরিবার মনের আনন্দে ঘাস খাচ্ছে। আমরা নিঃশব্দে অপেক্ষা করে আছি। এক একটা মুহূর্ত মনে হচ্ছে এক এক ঘন্টা। নড়াচড়া বারণ, সবাই চেষ্টা করছে যতটা সম্ভব চুপ করে থাকার। আমাদের জিপে আমাদের সাথেই ছিল একটা 8 বছরের জ্যাপানিজ বাচ্চা মেয়ে। সে তার মায়ের হাত ধরে দেখি একদম চুপ করে অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে সিংহীটার দিকে। হঠাৎ দেখলাম সিংহী দেবী খুব সন্তর্পণে ঘাসের জঙ্গলে লুকিয়ে থেকে নিজেকে প্রস্তুত করল, মানে একবার নিজের থাবাগুলোকে চেটে নিল, তারপর গুড়ি মেরে এগিয়ে গেল সামনের দিকে। লেজটা আছড়ে পড়ল শুকনো মাটির উপর, কিন্তু কোনো রকম শব্দ হলো না। প্রায় 20 মিনিট ধরে অপেক্ষা করে আছি আমরা। এর কিছুক্ষণ পরে সিংহীটা একটা হরিণের উপর ঝাঁপিয়ে পড়ল। প্রথমেই কিন্তু মারল না, হরিণটা 3-4 বার সিংহীর পায়ের তলা থেকে বেরিয়ে গেল ছুটতে, কিন্তু পরমুহূর্তে আবার সেই সিংহীর দখলে। তারপর শিকার সম্পূর্ণ করে মুখে করে নিয়ে তিনি চলে এলেন নিজের শাবকদের মুখে খাবার তুলে দিতে। আর আমরা মনের মধ্যে রোমাঞ্চ এবং বিষাদ দুটো নিয়েই ফিরে এলাম আমাদের রিসোর্টে। সেই রাতে বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল সিংহীটার রক্তমাখা মুখটা। কেমন লাগছে আমার এই মাসাইমারা জঙ্গল সাফারি? কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসি একটা ছোট্ট ব্রেকের পর। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সিংহের হরিণ শিকার দেখে ফেরার সময় বিকালে গেলাম মাসাইদের গ্রামে। বড় অদ্ভুত তাদের জীবনযাত্রা। এরা এক জায়গায় 8 বছরের বেশি থাকে না, সারা দিনে মাত্র 2 বার খায়। গরুর রক্তের সাথে দুধ মিশিয়ে খায় শক্তি অর্জনের জন্য। ওদের গ্রামে একটা বাড়িতে আমাকেও দিয়েছিল খেতে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে, তবে আমার একদমই খেতে ইচ্ছে হয়নি, তাই সবিনয়ে আমার আপত্তি জানিয়েছিলাম। প্রায় অন্ধকারাচ্ছন্ন একটা ঘরে পরিবার নিয়ে তারা থাকে, আজও দেখলাম লাঠি ঘষে আগুন জ্বালে। তবে ইদানিং সরকারি সাহায্য নিয়ে বাচ্চাদের পড়াশুনোর ব্যবস্থা করেছে তারা। সারাটা বিকেল এখানে কাটালাম আমরা। এই জনগোষ্ঠী ভূমধ্যসাগরীয় ও নিগ্রো জনজাতির সংমিশ্রণে গঠিত। মাসাইরা মা ভাষায় কথা বলে। এই ভাষায় মাসাই শব্দটি মা সাই থেকে এসেছে, যার অর্থ হল আমার মানুষ। মনে করা হয় যে 15th century মাঝামাঝি সময়ে উত্তর আফ্রিকা থেকে মাসাইদের পূর্বপুরুষরা নীল নদ বরাবর দক্ষিণ দিকে অগ্রসর হয়ে উত্তর কেনিয়া ও উত্তর তানজানিয়াতে এসে পৌঁছয়। ভূতাত্ত্বিকভাবে অসংখ্য আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে এই মাসাইমারা সৃষ্টি হয়েছে, যেগুলির মধ্যে কিলিমাঞ্জারো এবং মাউন্ট কেনিয়া প্রধান। একসময় চরম খরার কারণে প্রায় অর্ধেকের বেশি মাসাই জনজাতির বসবাসকারী জমি ব্রিটিশরা কেড়ে নেয় এবং বন্যপ্রাণীর সংরক্ষণ কেন্দ্র, জাতীয় উদ্যান এবং রাজপথ তৈরি করে। 2018 পরিসংখ্যান অনুসারে মাসাইদের মোট জনসংখ্যা ছিল 12,97,000 মতন। কেনিয়াতে এদের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক। এদের গর্বের মূল উৎস হল এরা যোদ্ধা। ঐতিহ্যবাহী তলোয়ার ছাড়াও যোদ্ধারা একটি বর্শা বহন করে এবং কখনো কখনো রুঙ্গু নামে একটি নিক্ষেপকারী কাঠের ক্লাবও বহন করে। এদের বর্শা হল মূলত পশুপালকের অস্ত্র। এছাড়া একসময় নাকি মানা হতো যে মাসাই যত বেশি সিংহ শিকার করেছে সে তত বড় বীর, যদিও এখন সিংহ শিকার এখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরা একেশ্বরবাদে বিশ্বাসী। এদের ঈশ্বরের নাম দেওয়া হয়েছে এনগাই বা এনকাই। এই ঈশ্বরের দুটি রূপ, যেমন কালো ঈশ্বর বা এনকাই নার্ক, যিনি দয়ালু, তিনি শুভ সময় ঘাস এবং সমৃদ্ধি নিয়ে আসেন, বজ্র ও বৃষ্টিতে তাকে পাওয়া যায়। এছাড়াও লাল ঈশ্বর বা এনকাই না নিয়োগী, যিনি প্রতিহিংসা পরায়ণ, তিনি দুর্ভিক্ষ এবং ক্ষুধা নিয়ে আসেন, তাকে বজ্রপাতের মধ্যে পাওয়া যায় এবং শুষ্ক ও খরা মৌসুমের সাথে চিহ্নিত করা হয়। বর্তমানে অবশ্য বেশিরভাগ মাসাই জনগণ খ্রিস্টান। এখন শুনিনি আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোবট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আমাদের মারা রিসোর্টের সকালগুলো ছিল খুব সুন্দর। প্রতিদিন সকালে এখানে ঘুম ভাঙে, জলস্থির থাকে। এরা রাতে খাবারের সন্ধানে বের হয়, ফিরে আসে সকাল হওয়ার আগেই। সারা দিন মারা নদীর জলেই এরা থাকে। রাতের বেলায় সামনের মাঠে এসে নাকি ঘুরে যায় চিতা। মারা ন্যাশনাল রিজার্ভ ছড়িয়ে আছে 1,500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। বন্য প্রাণী রক্ষায় আজ মাসাইদের সরে যেতে হয়েছে মারা রিজার্ভের বাইরে। সেরেঙ্গেটি শব্দের মূল অর্থ সীমাহীন বিস্তীর্ণ ভূমি। এখানে না এলে বোঝার উপায় নেই সেই বিশালতার মূল অর্থ। যত দূর চোখ যায় শুধু ঘাস আর ঘাস, মাঝে মধ্যে দু একটি বড় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেরেঙ্গেটি কিন্তু মাসাই মারার 20 times বড়। পৃথিবীতে কিছু বন্য প্রাণী এখন বিলুপ্তির পথে। কিছু কিছু প্রাণী থাকে যার থাকার জন্য প্রয়োজন বিস্তীর্ণ এলাকা। চিতা তেমনই একটি। এক একটা চিতার টেরিটরি হয়ে থাকে প্রায় 1,000 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে। চিতার জন্য এতটা জায়গা মানুষ কতদিন ছাড়তে পারবে তা কেবল ভবিষ্যৎই বলে দেবে। মারা সেরেঙ্গেটিতে 30,000 বর্গ কিলোমিটারে এখন আছে মাত্র 300 চিতা। সন্ধ্যেবেলায় মারা রিসোর্টে ফিরে এলাম। বন্য প্রাণীদের নিজস্ব ভূমিতে কিছুদিন থেকে খুব কাছ থেকে তাদের দেখা, মাসাইদের গ্রামে মানুষের জীবন ছুঁয়ে আসা, ক্ষুধার্ত চিতার বুলেটের মতন ছুটে বেড়ানো, সিংহের দর্পের সামনে অসহায় হরিণের টানে বাঁচার চেষ্টা, এসবই অনেকটা কল্পনার মতন মনে হয়, যেন স্বপ্নে ঘুরে আসা এক জগৎ। আমাদের মাসাই মারা ভ্রমণ এবারের মতন শেষ হলো। এরপর যাব লেক নাইভাসা, এম্বোসেলি ন্যাশনাল পার্ক, যেখান থেকে মাউন্ট কিলিমানজারো মানে চাঁদের পাহাড় দেখা যায়, আর সবশেষে যাব জাঞ্জিবার সমুদ্র তটে। কি কেমন লাগলো আমার মাসাই মারা টুয়ার? যেতে ইচ্ছে করছে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আসছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট .com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জাগায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি, তোমার ঢোলের

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মহান অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মহান অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কমকে। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।
1: মালতী বালাবালিকা বিদ্যালয়, কবি জয় গোস্বামী। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহনবাসী, তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি। ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোলো, ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব, আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই?
2: হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। সকলেই গুরুকে কিন্তু একটা বিশেষ রূপে সম্মান জানাই, আর যেহেতু আমরা গুরুকে সম্মান জানাই, সেজন্য আমি ভাবলাম যে আজকের প্রবাসী মন অনুষ্ঠানে কথা হবে গুরুদেরকে নিয়ে। মানে আমাদের জীবনে যারা একটা প্রভাব ফেলেছেন, যারা আমাদেরকে শিখিয়েছেন, তাদের নিয়ে কিন্তু আজকের প্রবাসী মনে অনেক কথা হবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর হ্যাঁ, আজকে প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলছি গুরুদেরকে নিয়ে। তো আমাদের গুরু হিসেবে আমরা যাদেরকে মনে করি মাতা পিতা, তারা তো আছেনই, তাছাড়াও কিন্তু শিক্ষক, তাদেরকেও কিন্তু আমরা গুরু হিসেবে কল্পনা করি। শিক্ষকতাকে একটি মহৎ ও মানবিক পেশা হিসেবে গণ্য করা হলেও শিক্ষণ প্রক্রিয়া কিন্তু অনেক জটিল একটি কাজ। শিক্ষকতা কেবল একটি পেশা নয়, বরং সমাজ ও দেশের এক ধরনের সেবা বলা যেতে পারে। একজন সফল শিক্ষক হওয়ার জন্য কেবল বিষয় সংশ্লিষ্ট জ্ঞান ও শেখানো পদ্ধতি যে যথেষ্ট তা কিন্তু নয়। বিশেষ করে বিষয়গত জ্ঞানের পাশাপাশি শিক্ষার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক ও দার্শনিক প্রেক্ষাপটও কিন্তু শিক্ষককে জানা দরকার, যাতে শিক্ষক সেটা তাদের ছাত্রকে পড়াতে পারে বা তাদেরকে বোঝাতে পারে যে কিভাবে তারা সামাজিক আর রাজনৈতিক ব্যাপারে আরও ভালো করে ভাবতে পারে আর তাদের একটা ওপিনিয়ন তৈরি করতে পারে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com বাংলার গান বাঙালির প্রাণ।
5: হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে, নির্ভয় ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখি নে তো কোনো কিছুরি, উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতেই। হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে, যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে, যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখনই, বকি নে কারো শুনি নে কাহারো বকুনি, কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নে, যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু তাড়াতাড়ি করে কাড়ি নে, মন দেয়া নেয়া অনেক করেছি মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে, আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে, অস্ত্র গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোণিত বরণে, মন দেয়া নেয়া অনেক করেছি মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে, এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি, বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া, যার বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি, এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি, কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে, মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসি, বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলীন বকুল শয়নে, কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে, দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে, সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে, যখন ছেড়েছি উচ্ছে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে, দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি, আপনার বন্ধু সুস্মিতা, নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, শিক্ষকের পেশাগত শিক্ষা এমন হবে যা শুধু শিক্ষার্থীদের পাঠদান ও শ্রেণী ব্যবস্থাপনার মধ্যে সীমিত থাকবে না, তার পড়াশোনার পরিধি হবে ব্যাপক, আর আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে আগ্রহ থাকবে অফুরন্ত। সেই সঙ্গে চিন্তা ও বিবেচনা বোধ থাকবে সীমাহীন। শিক্ষককে শিক্ষার্থীদের জানতে ও বুঝতে হবে এবং তার সঙ্গে কর্মকাণ্ডে মানবিক মূল্যবোধ কিন্তু প্রতিফলিত করতে হবে, তবেই কিন্তু উন্নত শিক্ষার জন্য একটা দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা তৈরি করা যাবে। আর দক্ষ শিক্ষক তৈরি করতে গেলে আমরা সকলেই জানি যে তার জন্য কিন্তু দরকার উন্নত মানের শিক্ষা ব্যবস্থা। আরও কথা হবে কিন্তু গানের উপরেই।

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গী একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, প্রাচ্য দেশীয় শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষক সম্পর্ক সবসময় কিন্তু গুরু শিষ্যের মতো ছিল। প্রাচীন ভারতের নালন্দা থেকে শুরু করে সোমপুর বৌদ্ধবিহার ও শালবন বৌদ্ধবিহার, এছাড়াও নিকট অতীতের পণ্ডিত সমাজ, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখছি যে গুরু শিষ্যের পরম্পরাকে কিন্তু আমরা দেখি কি তাদের একে অপরের প্রতি যে শ্রদ্ধা আর যে বিনয় থাকে সেটা কিন্তু অপরিসীম। যেখানে একজন শিক্ষক তার ছাত্রকে একাডেমিক শিক্ষা থেকে শুরু করে নীতি আদর্শ, শিষ্টাচার সহ ব্যবহারিক জীবনের সব ধরনের দিক নির্দেশনায় দীক্ষিত করতে পারেন, সেটাই কিন্তু আসল শিক্ষা। আর ছাত্র তার গুরুর সেই শিক্ষাকে অন্তরে ধারণ করে ভবিষ্যৎ জীবনে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা কিন্তু শিক্ষকের অনুপ্রেরণা ও রোল মডেল অনুসরণ করেন আর সেটা করে কিন্তু তাদের জীবনযাপনটা করেন।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। শিক্ষকদেরকে নিয়ে মূলত, কারণ তাদেরকে আমরা কিন্তু গুরু হিসেবে মনে করি আমাদের মা বাবার পরেই। যেটা বলছিলাম যে যেহেতু শিক্ষক এমন একজন ব্যক্তি যিনি ছাত্রছাত্রীদের শিক্ষা দেন, সেহেতু শিক্ষক স্কুল ও কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করেন। শিক্ষকতা পেশা সারা বিশ্বের সবচেয়ে সম্মানিত চাকরিগুলোর মধ্যে একটি। তাই শিক্ষকদের সম্মানার্থে 1995 সাল থেকে প্রতি বছর 5ই অক্টোবর বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালন করা হয়। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়ে থাকে। ইউনেস্কোর মতে বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পালন করা হয়। আরও কথা হবে গানের ওপারে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, একজন শিক্ষকের ভূমিকা ও দায়িত্ব কিন্তু অফুরন্ত এবং মানুষ সম্পন্ন শিক্ষা দেওয়াটাই কিন্তু তার মুখ্য কাজ। তারা আমাদের জীবনকে স্পর্শ করে আর আমাদের আচরণকে প্রভাবিত করে। শিক্ষকদের অর্জিত বিদ্যা শিক্ষার্থীদের মধ্যে তাদের মান অনুযায়ী সঞ্চারিত করা কিন্তু খুব সহজ কথা নয়। শিক্ষকের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ হলো টেকসই জ্ঞান ও অনুসন্ধান করা। এইসবের প্রতিফলন কিন্তু ঘটে আমরা দেখি যে চর্চার মাধ্যমে। অন্যদিকে শিক্ষকতা পেশার জন্য প্রয়োজন সামগ্রিক দক্ষতা, আর বিকাশের জন্য প্রয়োজন শিক্ষকের শিক্ষা। এই কার্যক্রমে আমরা দেখতে পাই যে বিষয়, জ্ঞান, শেখানোর পদ্ধতি, শিক্ষার বিভিন্ন দর্শন, মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা, শিক্ষার ঐতিহাসিক ও রাজনৈতিক পটভূমি, আর্থসামাজিক প্রেক্ষাপট, তাছাড়া শিক্ষার অনুশীলন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু অন্তর্ভুক্ত থাকে একটা কার্যক্রমের ভিতরে, যেটা শিক্ষার মাধ্যমে মানুষজনের মধ্যে প্রদান করা সম্ভব হয়ে থাকে।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হল কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের, তোমায় কি গিয়েছিন ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছে যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী। ন ছবি ন তুমি ছবি।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শিক্ষকের দায়িত্ব কর্তব্যের পরিসর কিন্তু অত্যন্ত ব্যাপক। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আর্নল্ড জোহান সামারফিল্ড নতুন নতুন ধারণা নিয়ে কিন্তু বিশ্বকে চমকে দিয়েছিলেন। তিনি অনেকবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও শেষ পর্যন্ত কিন্তু তিনি সেই পুরস্কার পাননি। সামারফিল্ড একজন শিক্ষক ছিলেন, নিজে নোবেল পুরস্কার পাননি বলে তিনি কিন্তু হাল ছেড়ে দেননি, বরং তিনি তার ছাত্রদের এমনভাবে গড়ে তুলেছিলেন যে তার ছাত্ররা যাতে নোবেল পুরস্কার পেতে পারে। তিনি যত না বড় বিজ্ঞানী ছিলেন, তার চেয়ে বড় শিক্ষক ছিলেন। একজন শিক্ষকের স্বপ্ন তার ছাত্ররা তাকে একদিন অতিক্রম করবে, এটাই স্বাভাবিক।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, সমাজে কিন্তু ভালো শিক্ষকের বড়ই অভাব, মানে এমন শিক্ষক যারা চান যে তাদের ছাত্ররা একদিন তাদেরকেই অতিক্রম করবে, এরকম শিক্ষক কিন্তু খুব একটা বেশি হয়তো পাওয়া যায় না। তবে শিক্ষা ও সংস্কৃতি এবং সমাজ উন্নয়নে সব শিক্ষকেরই ভূমিকা থাকবে সমান এমনটা কিন্তু নয়। বিশেষ করে শিক্ষকের প্রভাব, প্রতিপত্তি ও সুনাম শুধু শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় বিদ্যমান থাকে না। একজন শিক্ষক আদর্শ মানব সৃষ্টির শৈল্পিক কারিগরও বটে এবং তার দৃষ্টিভঙ্গি, নির্দেশনা ও আদর্শ জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে মানবতার কল্যাণের জন্য নিবেদিত হয়। তাই বলা হয় যে ব্যক্তি মানব এখানে কিন্তু অর্থহীন, কিন্তু ব্যক্তি শিক্ষক সবার শ্রদ্ধার ও সম্মানের পাত্র। তাছাড়া শিক্ষক সমাজ সর্বজনীন, কল্যাণকর ও প্রভাবশালী সচেতন প্রতিনিধি।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

আমার ফ্লাইটটা যখন দমদম বিমানবন্দর থেকে আকাশে উড়ল, তখন গায়ে চিমটি কেটে দেখলাম যে আমার মাসাই মারা যাওয়ার স্বপ্নটা আর স্বপ্ন নয়, সত্যি হলো। তবে আমার গত কয়েক মাসের প্রচেষ্টা সার্থক। আজ আমি চলেছি মাসাই মারা। হ্যাঁ বন্ধুরা, আমি এসে গেছি সেই আপনাদের সব থেকে প্রিয় ট্রাভেল শোটা নিয়ে, যার নাম গ্লোব ট্রটিং উইথ কৌশিক। ফ্লাইটের মধ্যে খাওয়া দাওয়া সিনেমা দেখা, সে এক এলাহি ব্যাপার। ঠিক 4 ঘন্টা পর এসে পৌঁছলাম দুবাইতে। এখানে আমাদের লে অফও ছিল, তখন ভারতীয় সময় দুপুর 2:30। এয়ারপোর্টে নেমে চোখ ধাঁধিয়ে গেল। কেন দুবাইকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিমানবন্দর বলে তা বুঝতে পারলাম। সারা বিশ্বের অসংখ্য মানুষের উপস্থিতিতে এই এয়ারপোর্টটা গম গম করছে। প্রায় ঘন্টা তিনেক এখানে কাটাবার পর আবার এমিরেটসেরই বোয়িং 777 এয়ারবাস করে 4 ঘন্টা 15 মিনিট পরে এসে পৌঁছলাম নাইরোবির জোমো কেনিয়াত্তা বিমানবন্দরে। ভারতীয় সময় অনুযায়ী তখন রাত 10:25। এয়ারপোর্টে নেমে বুঝলাম বেশ ঠান্ডা এখানে। ইমিগ্রেশনের নিয়মগুলো কমপ্লিট করে বাইরে বেরিয়ে দেখি আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। গ্লোবের করে দেওয়া ব্যবস্থা এতটাই ভালো যে দেশে বিদেশে যেখানেই যাই না কেন, কখনো কোনো রকম টেনশনে পড়তে হয়নি আমার। রাতে নাইরোবি আলোয় ঝলমল করছে, মসৃণ রাস্তা। প্রায় 20 মিনিট পরে এসে পৌঁছলাম আমাদের হোটেলে। কেনিয়ার রাজধানী হলো নাইরোবি। এটা রীতিমতো জমজমাট একটা শহর। নাইরোবির সাধারণ মানুষ বেশ সুশৃঙ্খল, এমনকি আমরা যখন জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছি, সেই সময় সব গাড়ি নিজে থেকেই দাঁড়িয়ে যাচ্ছে। এটা দেখে সত্যি ভালো লেগেছিল। শুনবো এই ট্যুরের কথা, তবে তার আগে চলুন ব্যাক টু ব্যাক কয়েকটা গান শুনে নিই। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন radiobanglanet.com মন যখন নিরুদ্দেশ। আর প্রথম যে গানটা শোনাবো, সেই গানটা আমার খুব প্রিয়, ইমনের গাওয়া, ইন্দুবালা ভাতের হোটেলের কোথায় তোমায় পাই। শুনুন, ভালো লাগবে আপনার।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাকে নিয়ে চলেছি সেই ভয়ঙ্কর সুন্দর মাসাই মারা। আমার এই ট্যুরের সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল গ্লোব, মানে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নিয়েই ডিনারটা কমপ্লিট করে চললাম ঘুমের দেশে। পরের দিন সকালে ঘুম ভাঙল এক বন্ধুর ফোনের শব্দে। মাসাই মারায় কি দেখব কি দেখব না এই রকম হাজারটা কথা বলে গেল। স্নান সেরে ঝটপট ব্রেকফাস্ট করে নিলাম, একটু বাদেই আমাদের গাড়ি চলে এলো আর আমরাও ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম হই হই করে। প্রথমেই গেলাম জিরাফ রেস্কিউ সেন্টারে। এখানে বিভিন্ন জায়গা থেকে জিরাফদের উদ্ধার করে আনা হয়। বেশ কিছু জিরাফ এখানে আছে। সকালের দিকে গেলে দর্শকরা হাতে করে জিরাফদের খাওয়াতেও পারেন, তাই আমরাও সেই সুযোগটা পেলাম। নিজের হাতে করে অ্যানিমাল ফুড খাওয়ালাম জিরাফগুলোকে, সে এক দারুণ মজার অভিজ্ঞতা। এরপর আমরা গেলাম এলিফেন্ট অরফানেজ। এখানে মাতৃহারা হাতির বাচ্চাদের রাখা হয়। প্রত্যেক দিন সকালে একটা নির্দিষ্ট সময় বাচ্চাগুলো জঙ্গল থেকে দৌড়ে আসে দুধ খাবার জন্য। কর্মীরা নিজেদের হাতে বড় বড় ফিডিং বোতলে বাচ্চাগুলোকে দুধ খাওয়ান। ওরা দুধ খায়, মাটি মেখে মাটিতে গড়াগড়ি খেতে খেতে খেলা করে। সে এক অনিন্দ সুন্দর দৃশ্য। এখান থেকে বেরিয়ে এবার একটা শপিং মলে ঢুকে জল, বিস্কিট, কেক, স্ন্যাক্স অল্প করে কিনে নিলাম। আর মলের মধ্যে আমাদের বাটার বিশাল দোকান দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম। তারপর ওখান থেকে ফিরে এলাম আমাদের হোটেলে। হ্যাঁ, আগামীকাল থেকে শুরু হবে পৃথিবী বিখ্যাত মাসাই মারা সাফারি। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, আর ব্রেকের পর ফিরে আসি আমি, নিয়ে যাব আপনাদের মাসাই মারা। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক। আর এখন যে গানটা আমি শোনাবো আপনাদেরকে, এটাও আমার খুব প্রিয় গান, ডাকঘর সিনেমায় দুর্নিবারের গাওয়া আমরা সবাই চিঠি। দারুণ লাগবে আপনার, শুনুন গানটা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি কেনিয়ার মাসাই মারাতে। ঠিক সকাল 8টায় আমরা নাইরোবি ছাড়লাম, যাবার পথে পড়ল দ্য গ্রেট রিফ্ট ভ্যালি, পাহাড়ি জায়গায় দিগন্ত বিস্তৃত উপত্যকা। প্রায় ঘন্টা দুয়েক পর এসে পৌঁছলাম একটা ছোট শহরের মতন জায়গায়। এখানেই লাঞ্চ সারলাম আর এখান থেকেই আমাদের গাড়িটা চেঞ্জ করতে হলো, মানে আমরা টয়োটা ছেড়ে উঠলাম ছাদ খোলা বড় সাফারি গাড়িতে। ড্রাইভার হলো মাসাই মারার অন্যতম সেরা ড্রাইভার জিন। আমরা মাসাই মারা ন্যাশনাল পার্কে যখন পৌঁছলাম তখন প্রায় 4:30 বাজে। গেট দিয়ে ঢোকার পর কিছু দূর এগোলাম, জঙ্গল কিন্তু ক্রমেই গভীর হচ্ছে। এবার প্রথমেই একদল জেব্রা আর ইম্পালা হরিণের দল আমাদের স্বাগত জানালো। ওদের পাশ কাটিয়ে কিছুটা এগোতেই এক বিরাট বড় দাঁতাল হাতির সঙ্গে মোলাকাত হলো। সে তার ওই বিশাল শরীর নিয়ে আমাদের দিক ওদের পাশ কাটিয়ে কিছুটা এগোতেই এক বিরাট বড় দাঁতাল হাতির সঙ্গে মোলাকাত হলো সে তার ওই

পোজটা উনি দিয়েছিলেন। তবে যা দেখলাম তা আমাদের জন্য যথেষ্ট। সেদিন আরও কিছুক্ষণ ইতস্তত ঘোরাঘুরি করে কিছু ওয়াইল্ড বিস্ট, বুনো মহিষ, আরও ইম্পালা, অ্যান্টিলোপ দেখে ফিরে এলাম মারাসোপা রিসোর্টে। এসে তো চোখ পুরো ছানা ভরা, এ কোথায় এলাম, এ যেন বিবিদের মাঝে দেখো মিলন মহান। কি দেখলাম বলছি সেটা, তবে তার আগে চলুন এখন শুনে নিই পরপর কয়েকটা গান। আর গানের ওপারে আমি আসছি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ। এখন যে গানটা আমি শোনাবো সেটা অন্তরা মিত্রের গাওয়া, এভাবেও প্রেমে পড়া যায়।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। মাসাই মারা ঘুরতে এসে আমরা ফরেস্টের ভিতরেই মারাসোপা রিসোর্টে ছিলাম। এখানে এসে দেখলাম সারা পৃথিবীর লোক বোধহয় এক ছাদের তলায় এসে হাজির হয়েছে। ইউরোপিয়ান, ব্রিটিশ, চাইনিজ, জাপানিজ আর আমার মতন আরও পাঁচজন বাঙালি। এখানে আসা থেকেই আমার নিজেকে মনে হচ্ছিল আমিও যেন সেই চাঁদের পাহাড়ের শঙ্কর। সোনার খনি খুঁজে পাবো কি না জানি না, তবে রাতের বেলায় রিসোর্টের আমার ঘরের জানলা দিয়ে দূরের পাহাড় আর কালো অন্ধকার জঙ্গলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল এই ট্যুরটা ফুল অফ অ্যাডভেঞ্চার হতে চলেছে। রিসোর্টটা বিরাট বড়, বিশাল রিসেপশন লাউঞ্জ, বিভিন্ন ভাষার মানুষের কথার আওয়াজে জায়গাটা একেবারে মুখরিত হয়ে উঠেছে। সুইমিং পুলের পাশেই রয়েছে কফি লাউঞ্জ। সেখানে এসে এমন একটা জিনিস দেখলাম, সেটা সত্যি বলছি আগে থেকে আশা করিনি। এখানে একটা কর্নার রয়েছে শুধুমাত্র দার্জিলিং টি এর জন্য। ফ্রেশ চায়ের গন্ধে মম করছে পুরো সেই জায়গাটা। এছাড়াও রয়েছে তিন চার রকমের কফি, চকলেট আরও কত কি। ঘণ্টাখানেক বাদে পাশে ডাইনিং রুমে গেলাম ডিনার করতে, সেখানেও চোখ ছানা বড়া। কি খাবো, কোথা থেকে শুরু করব বুঝতেই পারছিলাম না। প্রায় 50-60 রকমের খাবার। ডিনার শেষে ঘরে ফিরে ঘুমের দেশে চলে গেলাম। রাতে একটা সাংঘাতিক স্বপ্ন দেখলাম, আমি মাসাই মারার একদম গভীরে কোনো এক অজানা জঙ্গলে দাঁড়িয়ে শুধু ঝিঝি পোকার ডাক আর কিছুই শোনা যাচ্ছে না। স্বপ্নের মধ্যেই বুঝতে পারছিলাম ওই অন্ধকারের গভীরতাকে, নিজের হাতটাও নিজে দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ কোনো একটা প্রাণীর আত্মচিৎকারে সব নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। বেশ স্পষ্টই বুঝতে পারলাম কোনো এক শিকারি শিকার ধরেছে। খাদ্য আর খাদকের এই খেলা জঙ্গলে বড়ই নির্মম। ঝটপট করে উঠে পড়লাম আর উঠে জানলা দিয়ে বাইরের দিকে তাকাতেই দেখলাম বিস্তীর্ণ জঙ্গল আর উপত্যকা ভোরের কমলা রং মেখে আমার জন্যই যেন অপেক্ষা করছে। চলুন এখন একটা ব্রেক নিয়ে নিই আর শুনে নিই দারুণ একটা সুন্দর গান, স্নিগ্ধজিৎ ভৌমিকের গাওয়া শুধু তুমি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ঠিক সকাল 6:30 প্যাকড ব্রেকফাস্ট আর লাঞ্চ নিয়ে বের হলাম সারা দিনের সাফারির জন্য। সাফারি শুরুর প্রথমেই জিরাফ আর জেব্রারা অভ্যর্থনা জানালো, আর একটু এগোতেই দেখলাম সব গাড়ি একটা নির্দিষ্ট দিকে দৌড়চ্ছে। বলা বাহুল্য আমরাও দৌড়ালাম সেই দিকে। ওখানে গিয়ে বুঝলাম সবার এখানে আসার কারণটা, একটা দুটো নয়, দেখি 8 জন সিংহপত্নী মর্নিং ওয়াকে বেরিয়েছে। তবে আমাদের খুব একটা পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করল না তারা। তারা নিজেদের মধ্যেই গভীর সাংসারিক আলোচনায় ব্যস্ত মনে হলো। মনে হলো সকালে বাচ্চাদের ইম্পালা না জেব্রা কার মাংস দিয়ে খাওয়াবে সেই নিয়েই ওরা বেশি চিন্তিত। তাদের চারিদিকে প্রায় 25-30টা গাড়িতে বিভিন্ন দেশের বিভিন্ন স্বাদের এত নধর নধর মাংস রয়েছে, সেদিকে ওদের কোনো ভ্রূক্ষেপই নেই। আমরা মনের সুখে ছবি তুলতে লাগলাম। কিছুক্ষণ পর সিংহীদের মর্নিং আড্ডা পর্ব শেষ হলে তেনারা হাঁটতে হাঁটতে ঘাসের জঙ্গলের ভিতরে চলে গেলেন। এরপর ঘুরতে ঘুরতে চোখে পড়ল জিরাফ দম্পতি মনের সুখে গাছের পাতা খেতে খেতে প্রাত্রাস সারছেন। আসলে জিরাফরা যে ধরনের পাতাগুলো খেতে পছন্দ করে সেই পাতাগুলো গাছের অনেক উপরে হয়, আর সেগুলো পেতে হলে ওই 10 ফুট লম্বা গলাটা একান্তই প্রয়োজন। তা জিরাফদের ওই রকম ব্রেকফাস্ট করতে দেখে আমাদের মনে হলো যে প্রাত্রাসটা এবার সেরে নেওয়া প্রয়োজন। একটা বড় বাওয়াব গাছের তলায় গাড়ি দাঁড় করিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। সে এক দুর্দান্ত অভিজ্ঞতা বটে। চারিদিক ধুধু প্রান্তর, তার মাঝখানে একটা গাছের তলায় আমরা কজন বসে আছি। খুব কাছেই সিংহ রয়েছে, আর রয়েছে অসংখ্য হরিণ। খাওয়ার পর আবার সাফারি শুরু হলো। কত যে জন্তু জানোয়ার দেখলাম তার ইয়ত্তা নেই। জিরাফ, জেব্রা, ইম্পালা, থমসন্স গেজেল, অ্যান্টিলো, বাফেলো, আরও কত কি। তবে তার মধ্যে সেরা ঘটনা হলো দ্য গ্রেট মাইগ্রেশন দেখা। সেই দেখার জন্যই সমস্ত পর্যটকরা মাসাই মারায় আসে। দুপুর 12টা নাগাদ হঠাৎ খবর পাওয়া গেল যে স্যান নদীর ধারে ওয়াইল্ড বিস্টরা জমায়েত হয়েছে নদী পেরোনোর জন্য, অর্থাৎ মাইগ্রেশনের জন্য। জিম আমাদের গাড়ি ছোটালো সেই দিকে। মিনিট 20 বাদে অকুস্থলে গিয়ে দেখি গাড়ির মেলা নদীর ধারে। আমরাও অপেক্ষা করতে লাগলাম সেই হাজার হাজার ওয়াইল্ড বিস্টের সাথে। প্রায় 1/2 ঘন্টা পিন ড্রপ সাইলেন্স নিয়ে অপেক্ষা করার পর এলো সেই মহেন্দ্রক্ষণ। ট্যানজানিয়ার সেরেঙ্গিটির জঙ্গল থেকে হাজার হাজার ওয়াইল্ড বিস্ট কেনিয়ার মাসাই মারার জঙ্গলে ঢুকতে লাগলো স্যান নদী পেরিয়ে। হ্যাঁ, একই জঙ্গল, স্যান নদীর এপাশে কেনিয়ায় তার নাম মাসাই মারা, আবার নদীর অন্য প্রান্তে ট্যানজানিয়াতে এটাই সেরেঙ্গিটি। দেখে অদ্ভুত একটা রোমাঞ্চ লাগলো। নদীতে কুমির রয়েছে প্রচুর, তবে এই মাইগ্রেশনের সময় তারা শিকার ধরার চেষ্টা ভুলেও করে না। 600 পাউন্ড ওজনের একটা ওয়াইল্ড বিস্টের পায়ের তলায় পড়লে কুমির বাবাজিদের বেঁচে থাকার চান্স খুব কম, আর এখানে এতগুলো ওয়াইল্ড বিস্ট, সুতরাং দূর থেকে শুধু চোখ দুটো নদীর ঘোলা জলের উপর বার করে তাদের দেখা ছাড়া আর কিছুই করার নেই। যা এতদিন দেখেছি অ্যানিমাল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে, তাই আজ সচক্ষে দেখলাম আমাদের জীবন সার্থক। আমার এই ট্যুরটা পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100 136 126 বা +91 833 505 2001, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in, আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম ব্রেকের পর। আমি রয়েছি আপনাদেরই সাথে মাসাই মারায়, আর আমি আপনাদের চলার সাথী কৌশিক। আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, স্যান নদীর এপাশে মানে যেদিকে আমরা দাঁড়িয়ে আছি সেই মাসাই মারার জঙ্গল থেকে উল্টো দিকের সেরেঙ্গেটির জঙ্গল শুরু হলো গ্রেট মাইগ্রেশন। শক্তিশালী ওয়াইল্ড বিস্টগুলো দৌড় শুরু করলো নদীর ওপাশে যাওয়ার জন্য, আর সেই সাথে ধুলো ঝড়ে ঢেকে গেল চারিদিক। প্রায় 40 মিনিট ধরে চলল এই মাইগ্রেশন। আমরা ধুলো এড়িয়ে সোজা ডান দিকে সরু রাস্তা ধরে এগিয়ে গেলাম। সেখানে দেখি আর একটা নদী, এর নাম হলো মারা নদী। লাঞ্চের সময় হয়ে গেছে, এখানে গাড়িতে বসেই লাঞ্চ সারলাম মারা নদীর ধারে। নদীতে বেশ কিছু জলহস্তি ও কুমির দেখলাম। এই মারা নদী দিয়েও মাইগ্রেশন হয়। দুপুর 2টোর পর আবার শুরু হলো আমাদের সাফারি। একটা গাছের ওপর আধ খাওয়া হরিণের 2টো পা ঝুলছে দেখলাম, এ নিশ্চয়ই লেপার্ডের কাণ্ড কারখানা। আবার একদল শকুন দেখলাম একটা পশুর মৃতদেহ মহা আনন্দে ভোজন করছে। আর জিরাফ জেব্রা

0: ফিরে আসার পথে আবার একটা ব্রেকিং নিউজ। একটা জায়গায় দেখি দুটো আফ্রিকান হক ইগল বসে আছে। এত বড় সাইজের আর এত সুন্দর ইগল আমি এর আগে দেখিনি। আমাদের ড্রাইভার জিম গাড়িটা দাঁড় করিয়ে দিল। আমরা গাড়ি থেকে নেমে কিছুটা কাছে গিয়ে অনেকগুলো ছবি তুললাম, আর তাতে ওদের কোনো আপত্তি আছে বলে আমার মনে হলো না। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, দেখবো আরও অনেক কিছু, তবে তার আগে শুনে নেব পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।
1: তোমারই জন্য আমি আজ খোলা আকাশে বন্দী

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুধাময়ীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আজ ভোরবেলায় হঠাৎ এক পশলা বৃষ্টি হয়ে গেল। এই বৃষ্টির জন্য আমরা কেউ তৈরি ছিলাম না। অবশ্য কিছুক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গিয়ে বৃষ্টি থেমে গেল। তারপর সকাল 7টায় আমরা বের হলাম সাফারিতে। আজ রিসোর্টের বাইরে বেরিয়েই প্রথমেই এক শিয়াল দম্পতির সাথে দেখা, তারপর কিছুটা এগোতেই দেখি এক পাল দাঁতাল ওয়াট হগ ঘুরে বেড়াচ্ছে মনের সুখে। হঠাৎ জিমের ওয়াকিটকিতে অন্য কোনো গাইড কিছু একটা খবর জানালো, আর তারপর জিমের এক গাল হাসি দেখে বুঝলাম নিশ্চয়ই কোনো ভালো খবর। জিম বলল চিতারা আজ মর্নিং ওয়াকে বেরিয়েছে। এইবার দেখলাম আফ্রিকার জঙ্গলে আমাদের ড্রাইভারের কেরামতি। জল কাদা ভরা এবড়ো খেবড়ো প্রান্তরের মধ্য দিয়ে গাড়ি চালালো একদম রাজধানীর গতিতে। মানে ওই রকম মাঠের মধ্যে দিয়ে যে ওরকম গাড়ি চালানো যেতে পারে তা বসে না থাকলে বিশ্বাস করা কঠিন। মাঝে মাঝে মনে হচ্ছিল আমাদের গাড়িটা যেন শুধুই লাফিয়ে লাফিয়ে চলছে। প্রায় 25 মিনিট পর আমরা হাজির হলাম স্পটে। ইতিমধ্যে খবর পেয়ে বেশ কিছু গাড়ি এসে হাজির। দূর থেকে দেখতে পেলাম আরও গাড়ি আসছে, আর তার মধ্যে দিয়েই 3টে চিতা দুলকি চালে দৃপ্ত পদক্ষেপে হেঁটে চলেছে। কোনো দিকে কোনো হেলদোল নেই, ওদের কিচ্ছু এসে যায় না আমাদের উপস্থিতিতে। এখানে আবার জিম তার কেরামতি দেখালো, সব গাড়ি যেদিকে দাঁড়িয়ে ও তার উল্টো দিকে গাড়ি ছোটালো। আর তার কারণ কিছুক্ষণ পরেই বুঝে গেলাম আমরা, ও এমন জায়গায় গাড়িটাকে দাঁড় করালো যে কিছুক্ষণ বাদে ওই 3টে চিতাই আমাদের গাড়ির একদম পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। ভালো করে দেখে বুঝলাম যে প্রায় 1 কিলোমিটার দূরে একদল ইম্পালার দিকে ওদের নজর। আর প্রকৃতির কি অদ্ভুত খেলা, অত দূর থেকে হরিণগুলো চিতা 3টেকে দেখে সতর্ক হয়ে পালাতে লাগলো। আর তারপর শুরু হলো 3টে চিতার সেই বিখ্যাত দৌড়। প্রায় 120 কিলোমিটার বেগে দৌড়ায় এই চিতারা, আর তাই কয়েক মিনিটেই আমাদের থেকে বহু দূরে চলে গেল ওরা। এবার গাড়ি ঘুরিয়ে আমরা চললাম দূরের ফাঁকা একটা জায়গার দিকে। একটা গাছের তলায় একটা সিংহ পরিবারকে দেখলাম বিশ্রাম নিচ্ছে। এরপর উদ্দেশ্যবিহীনভাবে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি চলল। অনেক রকমের পাখি দেখলাম। এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে জিম আমাদের দেখালো আফ্রিকার সবথেকে বিষাক্ত সাপ ব্ল্যাক মাম্বা। এটা ছাড়াও ব্ল্যাক নেকেড স্পিটিং কোবরা এবং পাফ অ্যাডারের মতন বিষাক্ত সাপও আছে এখানে, তবে এদের দেখা পাওয়া একটু শক্ত। দেখবো আরও অনেক কিছু, ঘুরবো মাসাই মারা, ফিরে আসছি একটা ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম আমরা আমাদের মাসাইমারা ট্যুরের কথায়। দুপুরবেলা লাঞ্চ করার জন্য রিসোর্টে ফিরছি, তখন আবার একটা দারুণ দৃশ্য। হঠাৎ জিম গাড়ি থামিয়ে অদূরে ঘাসের জঙ্গলের দিকে ইঙ্গিত করল। দেখি এক সিংহী ঘাসের জঙ্গলে লুকিয়ে বসে সামনের গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সিংহীর গায়ের রং ওই ঘাসের ঝোপের আলো আধারির সাথে এমনভাবে মিশে আছে যে আমরা বুঝতেই পারিনি। জিমের অভিজ্ঞ চোখ কিন্তু ঠিক খুঁজে পেয়েছে তাকে। সামনের একটা আগুনে পুড়ে ন্যাড়া হয়ে যাওয়া গাছের তলায় থমসনস গ্যাজেলের এক পরিবার মনের আনন্দে ঘাস খাচ্ছে। আমরা নিঃশব্দে অপেক্ষা করে আছি। এক একটা মুহূর্ত মনে হচ্ছে এক এক ঘন্টা। নড়াচড়া বারণ, সবাই চেষ্টা করছে যতটা সম্ভব চুপ করে থাকার। আমাদের জিপে আমাদের সাথেই ছিল একটা 8 বছরের জ্যাপানিজ বাচ্চা মেয়ে। সে তার মায়ের হাত ধরে দেখি একদম চুপ করে অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে সিংহীটার দিকে। হঠাৎ দেখলাম সিংহী দেবী খুব সন্তর্পণে ঘাসের জঙ্গলে লুকিয়ে থেকে নিজেকে প্রস্তুত করল, মানে একবার নিজের থাবাগুলোকে চেটে নিল, তারপর গুড়ি মেরে এগিয়ে গেল সামনের দিকে। লেজটা আছড়ে পড়ল শুকনো মাটির উপর, কিন্তু কোনো রকম শব্দ হলো না। প্রায় 20 মিনিট ধরে অপেক্ষা করে আছি আমরা। এর কিছুক্ষণ পরে সিংহীটা একটা হরিণের উপর ঝাঁপিয়ে পড়ল। প্রথমেই কিন্তু মারল না, হরিণটা 3-4 বার সিংহীর পায়ের তলা থেকে বেরিয়ে গেল ছুটতে, কিন্তু পরমুহূর্তে আবার সেই সিংহীর দখলে। তারপর শিকার সম্পূর্ণ করে মুখে করে নিয়ে তিনি চলে এলেন নিজের শাবকদের মুখে খাবার তুলে দিতে। আর আমরা মনের মধ্যে রোমাঞ্চ এবং বিষাদ দুটো নিয়েই ফিরে এলাম আমাদের রিসোর্টে। সেই রাতে বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল সিংহীটার রক্তমাখা মুখটা। কেমন লাগছে আমার এই মাসাইমারা জঙ্গল সাফারি? কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসি একটা ছোট্ট ব্রেকের পর। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা net.com। মন যখন নিরুদ্দেশ।

সিংহের হরিণ শিকার দেখে ফেরার সময় বিকালে গেলাম মাসাইদের গ্রামে। বড় অদ্ভুত তাদের জীবনযাত্রা। এরা এক জায়গায় 8 বছরের বেশি থাকে না, সারা দিনে মাত্র 2 বার খায়। গরুর রক্তের সাথে দুধ মিশিয়ে খায় শক্তি অর্জনের জন্য। ওদের গ্রামে একটা বাড়িতে আমাকেও দিয়েছিল খেতে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে, তবে আমার একদমই খেতে ইচ্ছে হয়নি, তাই সবিনয়ে আমার আপত্তি জানিয়েছিলাম। প্রায় অন্ধকারাচ্ছন্ন একটা ঘরে পরিবার নিয়ে তারা থাকে, আজও দেখলাম লাঠি ঘষে আগুন জ্বালে। তবে ইদানিং সরকারি সাহায্য নিয়ে বাচ্চাদের পড়াশুনোর ব্যবস্থা করেছে তারা। সারাটা বিকেল এখানে কাটালাম আমরা। এই জনগোষ্ঠী ভূমধ্যসাগরীয় ও নিগ্রো জনজাতির সংমিশ্রণে গঠিত। মাসাইরা মা ভাষায় কথা বলে। এই ভাষায় মাসাই শব্দটি মা সাই থেকে এসেছে, যার অর্থ হল আমার মানুষ। মনে করা হয় যে 15th century মাঝামাঝি সময়ে উত্তর আফ্রিকা থেকে মাসাইদের পূর্বপুরুষরা নীল নদ বরাবর দক্ষিণ দিকে অগ্রসর হয়ে উত্তর কেনিয়া ও উত্তর তানজানিয়াতে এসে পৌঁছয়। ভূতাত্ত্বিকভাবে অসংখ্য আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে এই মাসাইমারা সৃষ্টি হয়েছে, যেগুলির মধ্যে কিলিমাঞ্জারো এবং মাউন্ট কেনিয়া প্রধান। একসময় চরম খরার কারণে প্রায় অর্ধেকের বেশি মাসাই জনজাতির বসবাসকারী জমি ব্রিটিশরা কেড়ে নেয় এবং বন্যপ্রাণীর সংরক্ষণ কেন্দ্র, জাতীয় উদ্যান এবং রাজপথ তৈরি করে। 2018 পরিসংখ্যান অনুসারে মাসাইদের মোট জনসংখ্যা ছিল 12,97,000 মতন। কেনিয়াতে এদের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক। এদের গর্বের মূল উৎস হল এরা যোদ্ধা। ঐতিহ্যবাহী তলোয়া ছাড়াও যোদ্ধারা একটি বর্শা বহন করে এবং কখনো কখনো রুঙ্গু নামে একটি নিক্ষেপকারী কাঠের ক্লাবও বহন করে। এদের বর্শা হল মূলত পশুপালকের অস্ত্র। এছাড়া একসময় নাকি মানা হতো যে মাসাই যত বেশি সিংহ শিকার করেছে সে তত বড় বীর, যদিও এখন সিংহ শিকার এখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরা একেশ্বরবাদে বিশ্বাসী। এদের ঈশ্বরের নাম দেওয়া হয়েছে এনগাই বা এনকাই। এই ঈশ্বরের দুটি রূপ, যেমন কালো ঈশ্বর বা এনকাই নার্ক, যিনি দয়ালু, তিনি শুভ সময় ঘাস এবং সমৃদ্ধি নিয়ে আসেন, বজ্র ও বৃষ্টিতে তাকে পাওয়া যায়। এছাড়াও লাল ঈশ্বর বা এনকাই না নিয়োকি, যিনি প্রতিহিংসা পরায়ণ, তিনি দুর্ভিক্ষ এবং ক্ষুধা নিয়ে আসেন, তাকে বজ্রপাতের মধ্যে পাওয়া যায় এবং শুষ্ক ও খরা মৌসুমের সাথে চিহ্নিত করা হয়। বর্তমানে অবশ্য বেশিরভাগ মাসাই জনগণ খ্রিস্টান। এখন শুনিনি আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আমাদের মারা রিসোর্টের সকালগুলো ছিল খুব সুন্দর। প্রতিদিন সকালে এখানে ঘুম ভাঙে, জড়স্থির থাকে। এরা রাতে খাবারের সন্ধানে বের হয়, ফিরে আসে সকাল হওয়ার আগেই। সারা দিন মারা নদীর জলেই এরা থাকে। রাতের বেলায় সামনের মাঠে এসে নাকি ঘুরে যায় চিতা। মারা ন্যাশনাল রিজার্ভ ছড়িয়ে আছে 1,500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। বন্য প্রাণী রক্ষায় আজ মাসাইদের সরে যেতে হয়েছে মারা রিজার্ভের বাইরে। সেরেঙ্গেটি শব্দের মূল অর্থ সীমাহীন বিস্তীর্ণ ভূমি। এখানে না এলে বোঝার উপায় নেই সেই বিশালতার মূল অর্থ। যত দূর চোখ যায় শুধু ঘাস আর ঘাস, মাঝে মধ্যে দু একটি বড় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেরেঙ্গেটি কিন্তু মাসাই মারার 20 times বড়। পৃথিবীতে কিছু বন্য প্রাণী এখন বিলুপ্তির পথে। কিছু কিছু প্রাণী থাকে যার থাকার জন্য প্রয়োজন বিস্তীর্ণ এলাকা। চিতা তেমনই একটি। এক একটা চিতার টেরিটরি হয়ে থাকে প্রায় 1,000 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে। চিতার জন্য এতটা জায়গা মানুষ কতদিন ছাড়তে পারবে তা কেবল ভবিষ্যৎই বলে দেবে। মারা সেরেঙ্গেটিতে 30,000 বর্গ কিলোমিটারে এখন আছে মাত্র 300 চিতা। সন্ধ্যেবেলায় মারা রিসোর্টে ফিরে এলাম। বন্য প্রাণীদের নিজস্ব ভূমিতে কিছুদিন থেকে খুব কাছ থেকে তাদের দেখা, মাসাইদের গ্রামে মানুষের জীবন ছুঁয়ে আসা, ক্ষুধার্ত চিতার বুলেটের মতন ছুটে বেড়ানো, সিংহের দর্পের সামনে অসহায় হরিণের টানে বাজার চেষ্টা, এসবই অনেকটা কল্পনার মতন মনে হয়, যেন স্বপ্নে ঘুরে আসা এক জগৎ। আমাদের মাসাই মারা ভ্রমণ এবারের মতন শেষ হলো। এরপর যাব লেক নাইভাসা, এম্বুসেলি ন্যাশনাল পার্ক, যেখান থেকে মাউন্ট কিলিমানজারো মানে চাঁদের পাহাড় দেখা যায়, আর সবশেষে যাব জাঞ্জিবার সমুদ্র তটে। কি কেমন লাগলো আমার মাসাই মারা টুয়ার? যেতে ইচ্ছে করছে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আসছে একটা দারুণ সুন্দর গান। Stay tuned with RadioBanglaNet.com.

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর, কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে, চলতে থাকুক কথায় কথায়।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radio bangla net.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জ্বালায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি, তোমার ঢোলের

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ, মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্ধ।

0: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।
1: মালতী বালবালিকা বিদ্যালয়, কবি জয় গোস্বামী। বেনী মাধব, বেনী মাধব, তোমার বাড়ি যাব। বেনী মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনী মাধব, মোহনবাসী, তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি। ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনী মাধব সুলেখাদের বাড়ি। বেনী মাধব, বেনী মাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনী মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোলো, ব্রিজের ধারে বেনী মাধব লুকিয়ে দেখা হলো। বেনী মাধব, বেনী মাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি, তবু আগুন বেনী মাধব আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই?
2: হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। সকলেই গুরুকে কিন্তু একটা বিশেষ রূপে সম্মান জানাই, আর যেহেতু আমরা গুরুকে সম্মান জানাই, সেজন্য আমি ভাবলাম যে আজকের প্রবাসী মন অনুষ্ঠানে কথা হবে গুরুদেরকে নিয়ে। মানে আমাদের জীবনে যারা একটা প্রভাব ফেলেছেন, যারা আমাদেরকে শিখিয়েছেন, তাদের নিয়ে কিন্তু আজকের প্রবাসী মনে অনেক কথা হবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর হ্যাঁ, আজকে প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলছি গুরুদেরকে নিয়ে। তো আমাদের গুরু হিসেবে আমরা যাদেরকে মনে করি মাতা পিতা, তারা তো আছেনই, তাছাড়াও কিন্তু শিক্ষক, তাদেরকেও কিন্তু আমরা গুরু হিসেবে কল্পনা করি। শিক্ষকতাকে একটি মহৎ ও মানবিক পেশা হিসেবে গণ্য করা হলেও শিক্ষণ প্রক্রিয়া কিন্তু অনেক জটিল একটি কাজ। শিক্ষকতা কেবল একটি পেশা নয়, বরং সমাজ ও দেশের এক ধরনের সেবা বলা যেতে পারে। একজন সফল শিক্ষক হওয়ার জন্য কেবল বিষয় সংশ্লিষ্ট জ্ঞান ও শিখানো পদ্ধতি যে যথেষ্ট তা কিন্তু নয়। বিশেষ করে বিষয়গত জ্ঞানের পাশাপাশি শিক্ষার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক ও দার্শনিক প্রেক্ষাপটও কিন্তু শিক্ষককে জানা দরকার, যাতে শিক্ষক সেটা তাদের